লাগে আকাশবাণী টিফু ন স্টুডিও ঘুরিয়েপরফাই ফরা মিনিট ফকেব চকসি রেডিও কার্জু কেদোয়ানারা তাফান নিলি প্রীতি হানসে পি কার্ডম নাম্পা জার্সি পিনি এ ট্রান্সমিশন ইম্পু পনেগল পিনি পাই পাই নিফাই প্লি দুর্মিয়ার নি জাইমেকে বাংলাকি এফ এম ব্যানা লং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবর এসের ক্যাব লাপেন নিউজ অন এয়ার অ্যাপা লং পেন তানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমেক আর জি লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেঙা বাঙামেনকে ইঞ্জিনিয়র অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই কিক্লেমা বাঙামেনকে রতন তেরাং লাপেন বাংফু বাংফি কে পন কেওয়ানা সাই কিক্লেম পনা বাঙামেন লাগে সনসিরাম টিসো।

লাকি আকাশবাণী টিফু আদুন্ধু কংদু কার্ডমালুন আজামেক আংদেং লংপেন আপ্রাংসি প্রবীণ রংভার লাপেন আরিয়া সাংহু আতুম কিলোনালুন আর্জিক সিনং আলোনালাম থি নাংলি কেংরিয়ার নাম

0: কে ওয়ান
1: লা
0: লান
1: মেপি গেলাম তে ইলি তুম এমেথাং আকারচার মাতে মেথাং তাং জুবাত কে ইলি তুম এমেথাং খেয়ম এরবুং বলে চিপু দাম দে চকল লাবুসন কাচিপাত দুগ তুম পেনাং কেকলাং কম উ তুমাং বংল সিতামে নাংলিয়া বাংকে এ বয় কে ক্লেম পেন ইরি রে পিন নন পু নন আর তালপো আনতা নাংলি বাংকে সাং সে পিন তাংতে ইলি তুম হেম রিত কাবু চে পেন চেং লক পু রাত আফান না পেন পুজু তাং জু বাদ আফান লাপু সন হেম তা তুম সাই দো পিক তেমা তাংতে লাপু জু তাং কে ক্লেম পেন লাপু নাংলি হেম হেম আসাই তামে দো পিক তাংতে লাসন সোহং বং পেন নাংলি কুপু সন সি আপর কাছি পিল লাবাং সপু থাক রাত আফান থানজিমা
0: ও লাবাং লাসন ল নীলি লাপু জুতাং নতা ইসি আফ্রিকে চারি না কল রাত মেসে নাং পেকল দায়িত্ব নাং পিল আর পু নাং পিল ইসি আপর পর হতবাং সেই হালা ডাক বা চিংরুম দামল বেলা আনা বাংকে নীলি মিস্তাং আর সাই সে ক্লামল হেম জং জুং আর সাই সে ক্লামল লালো না সোকে থাকলো
1: মেপি গেলাম নাংলি কে থান তাতে হালা সুত নাংলি 1982 পেন নন আন নাংলি লাবাং সুত লিতুমা জুতাং জুবার আফানকে ক্লেম কো আন না যাক দিং পো নাংলি
0: 1982 পেন নন পু আন নন তা জাস নাহাং বংলো 19 রাসন সি বাং বংলো 1999 আনটা নিলি লাসের বার জবলি আহুত আনটা নিলি ক্লেম দুল 16 পেন 22 আন থাং থাং থাং থাং চিকল নি 5-16 টু 22 আনটা লাদাক ক্লেম দুল দাম দুল লাপেন আপার টা মিলি 1992 আনি কান মাতিয়ং আচিকল নি 5 পেন 20 আন বুকলি আলং তা ড্রামা ওয়ার্কশপ লাটা নিলি চালি দিল আলা সৌদ এলা কাউন্সিল গে এলাকে এস ডি সি কচারি এস ডি সি চারি বম হলা সৌদ দা সার্টিফিকেট টা নাকি দিল তা ফি গে ড্রামা নিলি নিনিং হাঙ্গি উসে তা পড়ছিল নদে ড্রামা মো পেন থেকে থাল নিলি হাকে চেং ড্রামা আলং সে নিলি পার্ট নিল ফান পার্ট নাকি পন লাফেন আপার তা নিতুম হিটি পিয়ে লং আপর পর লাসন পিনে পিনে দুর্গা পূজা হতে পিনে পিনে পিনে আহুত হে জয় নিঙা রং হতে সৌসে তুমি নাটক বিবি নিতুম হিটি পি জিরো স্টং ক্লাব পিনে নিলি গে একাই তা সাবুরা পার্ট আসন সে নেপান নিলি ফাঙ্গে নাম পাল টাঙ্গবে আর দি আসন জি আসন আবার তাই তিন ড্রামা হোস দায় লালো লাপেঙ্গে লাসন ডাক্তার কাপ্রেক কাপ্রেক নিলি লা কুপুলমা আর সরি হাজার নালং লা তোমন থে পিক তোমন আরবি রু এক কে দো আদিম তা চেত্রে এক নাং আর সুত মুসরা কি হিরোটা নিলি হালা ডাক লং দুন মুসরা হির দুল কে থমাং দেন থার্ড পজিশন লাসন লাসি কাপ্রে কাপ্রে তামে বিনাঙানে হেরি ল চুমকা না লংপুন পিনে নন মিশরা হির দুল মিঠাঙ জুতাং লং সেতামে আর লং পেন লং দুনসি সেতামে নিলি গে লা লু ন বাঙ্কে কাবুজি কে বুঝি সেতামে আলুন লুন দুটো বাঙ্কে ঠিক ঠিক মানে লা দাম সার দাম হোক লাসন থা কাপ্রে কাপ্রে কালুনে দপিক মাটি প্লান আপরম দপিক মাটি কার্বি এটুমকে পরম পুঠি সাইডে গে আপরম কার্বি এটুম কে আপরম পুঠি ল কার্বি কে প্ল্যাং পুনয় রং চকিম পুনয় সন্তা কাপ্রেক কাপ্রেক ডুপিক
1: লোপিক
0: কার্বি তোমার লু না লাম লঙ্কে কাপ্রে লা শীত লং তাতে অত কে সব সাকে ফ্রেক ডোমাটি
1: কালাম কালা
0: আর জেরটেন লংটা
1: কালা
0: পরম পুঠিয়ে লংটা রাশি লা ডাক তামে নিলি লাম থে বাঙা সাপ একে বুঝি দুন দুন তা লুন দু তাপাঙ্কে লুন দুন দে
1: লুন দুন দে কালা মেপি কালাম সলা তাতে নাংলি কে কে চেং সি তা লামকান চিকাচি পারজান লাপেন নালি নিং কে ডক তা লামকান দ তাতে পিনি রেডিও নাংকার জুদু না রার ফান নাংলি লামকান কাছে পারজান দু নালং নাংলি

0: tam thi pen ki thur mi awe tum ta me ajata sai le claim sita ki me sen along ke claim dun po ba charli dun po pole ili tum kroi polona tangte nangli labang so ju tang ju bata na thu kachi paddu amen pen nangli phan cm life achievement award ta me ke dam tang ni kan nangli ke long bang phula tangte ha ke cheng pen la bang so award ki longa hu matang te la so award che deng dun det pen nangli ning mate nangli donarap nangli somar pen cheng lo hembang si aning karong kupuson la solam thi nangli than
1: o lage nangli donri rabotong ta nang li kachapa duk dun pen ke ne tumpan anta mahang nang paklalo asi ni tum ta nang le pan churu ri te uni lang kachapa duk dun pen ali abang la e wat long lo cm lifetime achievement asa e wat long lo la ni don ra pa ta ni le pan nang pulo nang li lage ni tumpan anta mahang nang paklar pon lo la son si alang tum ta ni ji
0: kala
1: ni don rap ri sumar sumar tum ta
0: tang te li tum kaching ki nei ya son ke dopiklang ba ke li dam de son ta dopiklang te hai apor alam do ko apor la bang so ju tang ju bara puthak pini li tum ka che than pen aka phrek nang li ning ar lu alam radio kar ju ara ra phan ku pini ka che than ji mate uwe ki mi tum phan ke than ji ning ke hang la pu son alam thi dolang
1: রেডিও কার্যু আরাট আফান পাচিনি কানটুং গে নিলিহীন পেঙ্গল সনেল সে কার্বি আরাট আতুম নন কি থর্মি অবে বাটে আসুমার আসুমার আতুম ভান্তা উন আন মাকে জুতাং আনাত পাকলেম দুন পাদুন পাকান্দুন পালুন্দুন পাচারলি আবাং কিনাং সত আথেমা ইতুম কার্বি এতুমকে খাই পি বাং লাস আমিনদার লং লাস পিঠে লং আসং বং হতামে কার্বি এতুম কে ফ্রেক দুন্দা ফ্লেক লুন তাক লসন হলো নিলি পুদামিও বাঙ্কে কে লুন কে কান নয় এ তিমু তিমি নয় লুন তিমু নয় আজাত আসন সে তুমি পেন্ডেং সুমপান পেন্ডাং লক এলাম কি পেন্ডাং লক ফ্লেক ডাক লাবাং সব পিঠে লং তুম খাই সু বুঝতামে এ তুম লা কার্বি আখায় বাঙ্কে আজু তাং বাঙ্কে চলিম লাসি ইলি চিংহ নাই
0: কালাম
1: মিঠাং পেন্ডেং সম্পদ বেলং মিঠাং এ পিয়ালাম পেন্ডাং লক মিঠাং পেন্ডেং সম্পদ লাপেন্টু লা কেলুন কে কান আমু সিদামে দে মোটিমি আস আজাত আলং সিদামে এই তুম চিং হনসি উন আনা বাঙ্গে বো ইদু না পো কাথিরাক বাঙ্গে লা বাঙ্গে চক চলো এ তুমটা উন আন বাঙ্গে কারবে খাইটা আপ্রাঙ্গে দুঞ্জি আপানসি বো ই নাই হ্যালো নেলি কে পুডামিয়া বাঙ্গে
0: কালাম নালি কে থান পোন আলাম থে মাতাংতে ইলি তুম পিনি কাচিং কি পন আলাম থে এলং আতকনো রেডিও কার্যুয়া রাত তুমতা লবাং সলাম থে আর জি পি পপুলে তুম করে পলনা তাংটে ইলি তুম আপর আলাম দু কপত পিনি চিংকি চে থান মাংকে ইলি তুম লান তন পলনা কেবাং জিলাং আর নি তামে না লিস্তা আনসোসে খে জুতাং জুবারা ফরমান কে ক্লেম পন্থু থেক বম জে ফান ইঠাক আর না মাতুমলে জক হরাং না পাপি পন্থু বম না তাংটে ইলি তুম চিংকি চে থান কে লপান রে ইং তন ইকলা কার্ড
2: লাপানা পর্ণাং লিতুম জুতাং হার চেয়ে চাই মেক আংদেং আলং পেন মঙ্গল সিং কাথার লাপেন হুট প্যাং স্যামসন ইং তিয়াং বং চিহুট চিপুট আর জিগলং ট্যাংল লাকি আকাশবাণী টিফু কেনাং সৎকা পাচিনিয়ালাম জের আর জিগ থা রিহিং আমি কিপন ইয়ারিয়ালং মিথুর উর ঠেকলং পুলতি কাপা মেপ জি আফান ল্যাংচর ইগ্রি আপ্রাং সি কে মে না সুইচলে ইংকিরিক নন ল্যাংকে চর কে নাংলিয়া কিসুং ফুইক দেট জি নাংরি রিরি জং সে লং চামক পুলোতে ইলেকট্রিক সুইচ অট ইক দেরি নাংলিয়া কিসুং ফো দেট জি রিহিং আমি কিপাচ লেং জি আফান পুরা কেদাক টাঙারি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাক সি আকে হেনো তাঙ সুইচ লাপেন কিফুক তাঙ প্লাক হাই হুই চেপারি দেং দে দেট নং জি রিহিং আমি কিপন ইয়ানু চক আলং রিহিং আরি চ্যাংলেন থেকলং পুলোতে অট ইগ্রি লাপেন বাং আকাপ্রেক আফানতা পট এ দেট জি আফান পিংখাতু নং জি রিহিং আমি দাম জুই পুলোতে মি কাপাবাং থুজি আফান পুরা ট্রান্সফর্মার ফিউজ

বিস্তীর্ণ অঞ্চল উজনির বান ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে জনসাধারণক মুখ্যমন্ত্রীর সকল ধরনের সহায়ের আশ্বাস। রাজ্য বান পরিস্থিতি বুঝার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার আজি আগমন। কেন্দ্র সরকারে উত্তর পূর্বাঞ্চল 263টা বান ব্যবস্থাপনা প্রকল্পর 2,536,96,00,000 টাকা ব্যয় করেছে বলে রাজ্যসভাত মন্ত্রী রাজভূষণ চৌধুরীর তথ্য প্রকাশ। শিবসাগরের 545খন বান ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের আন্তঃগাঁথনি শিক্ষা সামগ্রীর ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য সংগ্রহ কৰিবলৈ শিক্ষামন্ত্রীর নির্দেশ। আর লোকবিয়লের রাজ্যের বিভিন্ন জেলাত স্বগণনা অব্যাহত, জনসাধারণক সজাগ করার প্রশাসনের বিশেষ কার্যসূচী। আজি পুৱা আঞ্চলিক বাতৰিত ইমানেই, খন্তি পাছতে জিলাৰ ৰেডিঅ'ৰ দিনৰ 11 বজাত মুখ্য বাতৰি শুনিবলৈ পাব।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: আদুন্থু লামজরা চামেক আংদেং আলং পেন সেংকান কি মিং টিপি লামজর কেথান আর জুয়েক সিনে
1: সোলার এনার্জি মাতে আর্নি পেন কেলংয়াং ট্যাঙা যাক কং আপু থাক থিহেক পেন লামজর কেথান দামজি আফানসি নীলি লাদাক বর ইলো সোলার এনার্জি মাতে আর্নি পেন কেলং আং ট্যাঙা যাক কং লাখে আর্নি আং ট্যাং কেদোয়া হুৎসি আবার সাই এন্দুনলো আর্নি সোলো পুলো তাংতে আং ট্যাং আফান কেপাং সিপদোন আফানসি কিপুদাম সোলার এনার্জি মাতে আর্নি পেন কেলং আং ট্যাঙা যাক কং তা পিয়ার থেয়া লং কেনাং সদনায় আসন আমলো তাংতে সোলার এনার্জি মাতে আর্নি পেন কেলং আং ট্যাঙা যাক কং কপুসন পেনসি আলে লং পনপ চেথান দামিক সিনে লাবাং সো সোলার কে মুনিত আরি পেন কাসেলাম আহরমু লাপেন লাসো সোলার কে আর্নিয়াং ট্যাং পেন কে এন্দোনা পৎসি কারেন আসন মতে মে চে থরজিয়া জাকং দো আনপারটা লাবাং সো সোলার আমি কে হেমতুন আলং তোয়ার ডাম ফ্রিডাম প্রো আলং সাই হেম আলং কে থেদুং দুং আ বিল্ডিং আলং লাপেন কাপড়ে কাপড়ে আলং তা মনি রাতুম আজোয়ানার লোতা এন বমলো সোলার আজাকং কাপালং জিয়া ফান কাপড়ে কাপড়ে আবিদি আবার সাই পেন ক্লেম পন মে সোলার পেন আজক ইলেকট্রিকসিটি আজকং তা লং উন লাসন সি মাত নিয়াদিমালংকে সোলার পাওয়ার প্ল্যান্ট মাতে কে থেদুং আদাঙালং সোলার কিম সি আর্নিয়াং ট্যাং আজকং পাং সিপ দুন পেন পেনাঙান আলি চেপা দৌলং লো নন লিরমিয়া কা এহুদ সোলার পেন আজক সোলার কুকার্স সোলার হিটার্স লাপেন সোলার সেলস আকেরা পেন আলি লং বমলো লাসন থম পেন সোলার কুকার্স মাতে আং ট্যাং পেন কেলং কিতুন কে ডাঙা ফান আলি কেলং কে অং নাই লাতা ইসি আসন আসনা থেং গ্যাস কেরোসিন কে এন আসন সি আকে রাবলং লো লাবাংসো কিতুন কে ডাঙা হিনানাত ল্যাংডাম লো পুলোতে লাতা ইসি ইকো ফ্রেন্ডলি মাতে রিম রাপেট আসন লো লাপেন আনাম জুম হেক পেন তুন ডাঙা লিয়ানাত লং পন সোলার আজা কং পেন আজক ল্যাং কাপা সো ফান্তা আকে রাবাং লো ইলেকট্রিকসিটি মতে মে আজা কং আকে রাবা বিদেত সেটামি সোলার সেলস মতে সোলার আমি লাতা ইসি ইলেকট্রিসিটি আফান আলি পেডলো মে রিহিং আজা কং কি জুমাদিমালং সোলার সেলস আজা কং পেনসি আলি লং পন লাসন থাক থাকসি ক্যালকুলেটর ইরিয়া লঙ্কাচে কক আঘড়ি মতে রিস্ট ওয়াচ লাপেন লাসন সি আকাপ্রেক চিংলিত কয়কায়া সোনা মুঙালংটা সোলার আজা কং পেনসি সাইক্লেম বমলো লাপেন সোলার আজা কং পেন বেট্রিয়া লং কেপাং পেন জিয়া ফান্তা আজা কং দো তাংতে সোলার এনার্জি মতে আর্নি পেন কেলংয়াং ট্যাং আজা কং পেন কপি পিয়া লেদল চেথান দাম ইকসেনা সোলার

chakongki kaikia phanta ale pedo lapen anparta isi ke the dung pemi pon thubomlo arnia turdoti kela bangso solar ami do verji jongdam pulote 5 billion years mate ninkan kuti pho an aning kananta la somia chakong avar sai en un solar chakong ki en pen electricity bills mate meri hing anam ki pijia phanta jummu chatpo adhema solar jakong mithanga hemalong avar sai lakha pamite isi ke the dunga ke rap longpon lapen la so jakong ki enpen ali ke me ka cha thor avar sai longpon kapre ka jakong aphan ning ka cha theta pijumpo adhema solar jakong aphan cyclem pamiloti lapen ta ke dor pruba jakong pithe lapen anparta solar jakong pen ili tuma phan ake mi avar sai nangpi rongso pipen helowing meri hing ka videt adimalong lason si inglongar logalong meri hing ki ledamun e adim along setami solar jakong ki ali pedolapen atokanu along ta lasona kera pen peklarun electricity mate meri hing aphan ningge the avidet setami solar jakong akera pen ilitu meka cha thorji aphan avar saido laso jakong ki en pen pollution mate আমি হি পাতের বঙা সাইটা আবি লাকি ইং থের জেরাজা কং বিন ওয়ার্ম নফান্তা থ্যাঙা কান হক আবি তোমন তেপ্রে নফান্তা থ্যাঙা কে হেনুদা পিপে লাসি সরকার লাপেন কাদক আবি আর রাদা তুম চেলাং পেট পেন সোলার জা কং তা ইসি কে মে সেনাং থেকলো পু মাথা পেন পাচাতাক পনলোতে লাতা ইসি কে থে দুং মাতে কেনাং সদ নাই মনিত আকায় ফান আলে পেডোপ সোলার লাইট মতে সোলার আমি কে নাম পেনতা আলিদো হিথি কুলারা লং কে লং সোলার লাইট মতে সোলার আমি কে নাম পেনতা আলিদো হিথি কুলারা লং কে লং আ সোলার আমি নন কে জয় কে পেন লং পন লাহাই হই ইলি তুম চো নাম পেন হেমালং এনবম পুলোতে কারেন্ট আবিল তাপাজু লাহাই হই ইলি তুম চো নাম পেন হেমালং এনবম পুলোতে কারেন্ট আবিল তা পিজুম থেকলা পেন মনিরাকাই আফান তাঙ্কা কাদুরে পেন্তা এরাইডুন পো আর নিয়াতুরকে রাব লংপনসি সোলার পাং শিবদুন দেট পেন ইলিতুম জয় কে পেন লাসমি চথর উনলো নন লিরমিয়াকায় হুৎকি থেদুং থেদুং আরং সুপিয়া লংতা সোলার কে এন আফাই নাং বাদ বমলো আধেমা কারেন আবিল কি পিজি আফানকে আদর আরলু বমলো লাসি সোলার কে নামতা আলিডো লাকে ইলিতুম নাম দেট পেন আফিলতে তাঙ্কা কি পিঠু বয়নাং ঝিপুকে আবিলো আর নিয়া তুরাং টাঙা লং পাং শিবদন পেন বেট্রিয়া লং মেথাং মেথাং সি চিং শিবদন বম্পো লাকে আকে জয় পেন আমি কে লং আসন সি ইলিতুম এন লংপো আদন্থু ইলিতুম চেথান দাম ইকসেনাং সোলার এনার্জি মতে সোলার যা কং পেন কুপি পিল আলে কে লং দাম দে সোলার টা ইসি আদর কে সুপিকা যক মুনির আটুম কাছো নাম দাম জিয়া ফান আনিং হ্যাংলো পুবয় ফেট সেটা আদর কাছি উন ইয়া যক কেনা মাফা ইং আর পিগাসনসি থেকলং সোলার জাকং কাসেলাম জিয়া ফান আদর জুম হেক পেন লং আথায়াবি লাপেন দেত লং রিয়া লং সোলার পাওয়ার প্লেন কাসেলাম মাতি কি কিম জিয়া ফান কে জয় কে কালি লতা পেনাঙান দিহিনানাত দামজি লাসি লতা ইসি কাটিকুক আসাইল আর উই কে জাং পিগা হুত লাপেন আর নি কাইকে তা নি অবলুই দোয়ার পুলোতে লতা সোলার জাকং আফান তিকুক দেজি লাসন আহুত কি সোলার আমি আবিদেজি আথেমা আর নিয়াতুরাং ট্যাঙ্কে লং লিদেত আজক সোলার আমি চেথরলং লিদেজি হেমাসার নুঙালং সোলার কি বি আহুত আর নিতুর প্লাক ফ্লি পুলোতে লতা আজাকং আবিদেজি সোলার কি বি আদিম থেংপি থেং প্রাংসি বিন থিবলোতে লতা সোলার আমি লং লিদেজি তোমনার বি কে থেপিগাহুত জংসি সোলার কি এ টাঙানু যক থির পামে মে পুলোতে লতা ক্রেপ বুবজি লাপেন সোলার আফান্তা তোরা দোদেজি সোলার বেট্রি আবেদেত পুলোতে সোলার জাকং আবেদেজি লাহাই হুই হেনল সোলার জাকং আফান আলে কি পিদাম দেকে কিরিপ দামালাম থি মাথা দাম পামে লাপেন সাইক্লেম দাম পামে পুলোতে সোলার জাকং তা এপ্রাং কেবাং জি আকায়ালং কেমে সেনাং থেক দুজি আথেমা লাকি জকওয়ান জয় কিয়া জাকং আসন লাপেন দিহিনাহি নানাতা কেজুম দো পিরঠে কেতের বুং কেতের আং পেন্তা পেজক থেকব সোলার জাকং কে এন কিং থিরজের লাস জাকং কে তো মন্তে ফ্রিন লাপেন ওয়ার্মন আফান্তা পাং থিরেত লাসি লাহায়াপু থাক
আংতো নালাম কাছি নিমুচ জিয়া ফান।

0: সরকার পেন সেকে কি পিয়াবার সাইতা পিবমলো লা আনসুসে সোলার এনার্জি মতে সোলার জাকং অপুথা কাচিনি জিয়াফান সেকে কি পিবমাহুত আলি ইচু এন্দুন জিয়াফান কাদো কবিতা বর ইদুন তামি সেকে এনপামি লোটে মেথ্যাং আফানতা আলি দোপো লাপোয়ানসি সোলার এনার্জি মতে সোলার জাকং অপুথাক নাংলি তুমপেন লামচির থানদাম ইক চটলো
1: লাপান আপর নাং লিতুম লামজোর আচাই মেক আং তেংলং পেন সেংকান কিমি ইংটিপি লামজোর কেথান আর্জিকলং তাংলো আদুন্থু লামজোর আচাই মেক আং তেংলং পেন রাইকম তেরন লামজোর কেথান আর্জিক সিনে
2: সোলাং দো আরা কে দো আন না ফান্তা নিলি নিং আকলং পেন কার্ডম নাম্বার জি এগলো কার্ডম পিনি নিলি কেথান নামজি পু আলাম মাথে পি লাকে ডিজিটাল লিটারেসি পু হেনলো কপি আপোসি ন নাকাই ডিজিটাল আনাথু কিচারলি আন আকেনাং থে বারেল নাপেন ডিজিটাল কাচারলি লং কে কপি এ আলে লি তুম কেলং পো পিঠে আলং কাচারলি আসন আকে অং পি আং বং পেন ডিজিটাল তাই সি আকেনাং সট নাইল ন নাকাই হুট কম্পিউটার কেথেক আভে লিপুটে আজাদ আসাই আলং লে সাই চকলেম দুঞ্জি সীতা কিসং চেতং নাংক কিচারলি আতুম লং পুনন সরকার আসাই হেম লং পুনন লাপেন খাপ্রেক খাপ্রেক আসাই আলং পুসিতামে কম্পিউটার আকে থেক কেনাং সত কম্পিউটার থেক লোটে কপি ল আলে কেলং পো লসুয়া পুথা লে চেথান নাম ল না মিথাং জুংজুং আফান থিদুং আচকং চেলং ইকপো কম্পিউটার জংসি থেক সের লিপুটে আর্নিভাং টেকনোলজি আসাই কেক্লেম জি আফান জয়কে পো জসেমেট কে অনলাইন আসাই কেক্লেম ই ইমেল লাপেন জিমেল পেন হেলোয়িং আদিম সিতামে ইলি ভিডিও ডকুমেন্টস লাপেন এমহর হে হই চামে চেলো ইমে অনলাইন ব্যাংকিং লাপেন অপারটা গভর্নমেন্ট আসাই হেম লং সাই কিক্লেম জি আফান জয়কেপো কিচারলি আনাথু তা চিংথুর পনবম্পো থানবাং আতুম তামে লাপেন লোচারলি বম আতুম সিতামে ডিজিটাল টেকনোলজি কে থেক তাং আতুম কে আসোর্স কেলং পঞ্জি মতে কে এন পন আথাই দো কিচারলি বম আতুম কে থেক থে আসন দোলে পুটে অনলাইন আলং মতে ইয়াই আলং আর্জু পুটে আজাদ আসন তামে আতুম নংথান লাপো কিচারলি বম আতুম এসাইনমেন্ট প্রজেক্ট লাপেন কাপ্রেক কাপ্রেক কে ক্লেম জি দো লাপেন মিথাং জুং জুং পেন ক্লেম থেক থে দেট পুসিতামে এ আই আলং আর্জু পুটে এ আই আতুম সি নংথান লাপো কপি কসন সি ক্লেম নংজি মাকে থানবাং আতুম সিতামে কপি নে কে থেক থে মাতে কাচিনি নে আসন দো লে পুটে নন কে ডিজিটাল আকায় আপত সি অনলাইন পেন মাতে এ আই আলং আর্জু পুটে কিনাং জি আসন দো আন সিতা লং পন এ জি বোরেং আবার সাই কেলং জি আফান্তা জয় কে পো ডিজিটাল টেকনোলজি কেলং তাং আতুম বোরেং আবার সাই কাচুহাং দুন্তা কেলং জয় মুচৎ আথে নন আকায় আহুত আজাদ আসাই আলং সিতা ডিজিটাল টেকনোলজি পেন কালি লেপুটে সাই আমি পাচু নোডাক লাসি ডিজিটাল টেকনোলজি কেচারলি কেনাং সৎ ডিজিটাল টেকনোলজি জং সি থেক সের লেপুটে সাই আকেথে কেথে আলং তামে হরেং আবার সাই কেলং জি ফান জয় মুচত নাপেন বাইনং তামে কেলং অং মুচত পো আথে নন আকাই কে অনলাইন আকাই মতে ডিজিটাল আকাই পিনাক আপচি আজাদ আসাই সিতা অনলাইন পেনসি ক্লেম লাভ ইলি তুম বোরেং আবার সাই লে জক দুঞ্জি পুসিতামে অনলাইন পেনসি ফর্ম হাই তামে জজক দুন নাংজি লাসি ডিজিটাল টেকনোলজি কে চার্লি কেনাং সব মিথ্যাং জুং জুং আফান লাপেন লংরি লং পাত আফান্তা চেরাই কম ইমে ডিজিটাল কে চার্লি মতে কেথেক পেন আজক কে অং দুং মিথ্যাং জুং জুং আফান লাপেন খে আফান লাপেন হাবার লং পাত আফান চেরাই কম ইমে পাংবার আলাম সাইবার ক্রাইম আতুম পেন বিরতা চোবাই আতুম পেন পার্সোনেল ডাটা লাপেন কাপ্রেক কাপ্রেক কাহেনু আসন পেন ইলি তুম আফান নংরাই কম থেক ডিজিটাল টেকনোলজি পেন আজক হেলোভিং সিতা টেবক হেট আসন নাপিন চংল ননকাই আহু ডিজিটাল টেকনোলজি পেন আজক মুনিত আফান লান সেট সি আকেজয় পিল আজাদ আসন তা ইরিপাক আথাক সি দোলাবলো পাংবার আলাম সোশ্যাল মিডিয়া পেন সি ইতুম আজাদ আবিরতা সিতামে লংপন লাভলো লাপেন ভিডিও কল গুগল মিটস লাপেন জুম লাহাই হুই পেন ইতুম কিদোলে হেলোভিং তামে দেবহেট আসন নংপিনচং সি মিথাং আর জে তামে পাথেক লংলো লাপেন নংপাচিংকি লংলো মহর চিথেক লং প্রং পেন নাসি লাহাই তামে ইসি আকে জয় লো ইলি কিদো লে হেলোভিং তামে দেবহেট আসন নংপিনচংলো নাসি পিনি নিলি ডিজিটাল আলাম কাছে থান কে কিরিপ ইগলো দমি থামে কারডম

0: lapana por nang litum asamis lamar jana lun achaimek angdeng long pen ason sonalun arjiglong tanglo lucky akaswani tifu
1: azitu party lagibo prothome champion no logot selfie long idea yate party korim pizza party ye তোমার কার্ড আর পিন দিয়া মূল কার্ডৰ ডিটেইলস মই মূল নিজেই দি দিম আরবিআই কয় আপোনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ মোবাইল বা সিকিউর নেটৱৰ্কৰ পৰাহে কৰিব
2: বাই গার্লস কোন ফালে গৈছা
1: শুনা নাই
2: নো শেয়ারিং
1: আরবিআই কয় জানি লওক সতর্ক হওক

0: এ থানপো নং পো কোসন সি ওসমার ফান চেলানা নংজি কোসন সি লতুম ফান ল্যাং নংজি এ আরি চার সাম সে পেন আজহাক আসার পিমার টুমকে আসমার ফান চে এন দে তে লহাই আরি আকে তের পেন লোতে উসো লং আকে তের মাতে আকে তের পেন পোট কি সু লং লং জি লহাই স্তামি নীল তুম থানপো লাপেন কোসন আপর কো আন পেন সি চুল্যাং পিপো নংজি মা আর্নি সিয়াং বং বাতাই কো আন পি নংজি মা লহাই স্তামি নীল তুম থানপো লোলসে আর্নি সিয়াং বং বাতাই নার ক্যাপ আন ইনোট আউ সো ফান চুল্যাং পিপো নংজি পুতা নীলি তুম থান লাপেন এ ল্যাং কাপাং লু নং জি হাই হুই আন তামে নিলি তুম থান পন ল
1: তংতে নংলি তুম লবং সো চিরক তো গ জাই মে কি বিপো নংলি তুম রং রূপ জো দাম বেনসি থান দাম মা মতে নংলি তুম এলং ওয়েদা দিম সি হাং সি নংলি তুম লাদাক সি থান পন পন ল
0: ও লবংকে নিলি তুম আদিম সি থেক পো মানে বিজি কি পিয়াদিম হেমালং পুসেতামে বা মানে রং আগাম্বুরা হেমলং কুস্তামে লাসন আদিম ব্যাং নিতলুম থেক পো লাদাক সি চেপাং রুম পো লাদাক সি কে থান পন পো লাপেন লাপুসন হো নিলি তুম আই এন এম তুম ফান্তা চেহাং পন পো
1: চোরোলো তংতে নংলি তুমলা অক প্রাণাহি নানাথু টং সেকট কিসুন ই মাতে ইমার্জেন্সিস আহুত কুপুসন সি কেরাপন ই টিটিল নংলি তুম
0: নীলি তুম লো আমহ্যাং কেথেক হুট মেন মেন চিং খানরে হুট পুলোতে নীলি তুম মিথ্যাং মাসি দেক রং আং বং অলং চেকন দেক দে চিটিক লাপেন চেকন দেক পেন উন এছত পুলোতে সে কাছে ল্যাং আহেম অলং নিতুম চেপন থু ফিট লাসন সি কে ক্লে
1: তংতে নংলি তুম লাপুসন কেরা পিপন কে নংলি তুম মেনা রং আজো চটমা মাতে আলং কাপড়ে গা দিম সিতামে হুমরি দাম টিটি মা নংলি তুম
0: নীলি তুম ফান আ এরিয়া নং থাকরে পমাসি লা মিথ্যাং মিথ্যাং এরিয়া পেনসি নীলি তুম চে ক্লেম চট আ কাপ্রেক আ এরিয়া লং নীলি তুম ক্লেম দাম লুপুতে নিতুম আশা হি জানমাক তা আসাপ ও আকাশিক সাক দাম দুকক থিতি লাসি নীলুম মিথ্যাং মিথ্যাং লা নাং কেত্যাং আর রং আনসি নীলি তুম চেলা না মাতে চেল্যাং পঞ্চ
1: নংলি তুমহান লাপুসন সেকে নং পিপি মা পিপি ল নংলি তুমহান সেকে লং নং থান বনিকে
0: সেকে নিতুম ফানাং পিপি পেনাং আন আসেকে কে এন্দুন লং ল ও সোমার আফান কালানা জিয়া সেকে সামে নিতুম ফানাং পিল লাপেন মেলেরিয়া আফান আসেকে তানাং পিপন ল লাপেন এ লেপ্রোসি এ তারপি মারা তুম আফান কোসনসি এ ও সোমার আফান মা পো আফোগ্রাম লাসন দো লাসে লাসলাম হাই হই আসেকে আন্তা নিতুম ফানাং থান পন ল
1: লাপেনি দোথুলাং ওসো চোপা থেয়া তুমা ফা নাংলি তুম পিপি ল কেরা পিদুনকে কিচো কি জুন লাপেন অক্রাণহীন লাপুসন বিদি সোরে থানপন ইকমা
0: কালেং আহক লতানিলি তুম থানপন নাংলো বিদি সুরে লাকে আজহাক আসার পিমার তুমকে কাছিনি নেসি দোপেগলা পিমা নীলি তুম লা ক্লেম ক্লিয়া প্রাং আসন কালি নন বাংকে নীলি তুমকে থানপন নাং জি দো ও পেন পো লাতুম ফান কে রাপন নাং দো ও মানে কিচু কিজুন ফান সিতামে লা সিকে কে ল্যাং আদিম পেনসি লাতুম ফান কিচু কিজুন বেস্তামে কে রাপ পিপন লাপেন লাদাক সার পিমার দমহা কে রাপন দি নন বাংকে লা সলং কে কিচু কিজুন কে নীলি তুম আহিন পেন কে পিপন পে সিতামে লা সে কাছে ল্যাং আহেম তুম পেনসি পিপন
1: কালাং দি তাইতে নি ইলি তুম তামে থেকপন লং ও সোমার মাহাং পাথে মি আতুম সরকার পেন আকে রাব লং টাঙ্কা লাপুসং তাংতে লাবাং সো পুথা ক্লার্ডাক পেন থান পাচিনি পন জিমা
0: কালাং লতা আহক ল সে কাছে ল্যাং আহেম লং লাতুম ইয়ং সি হুমরি দাম ও সো মাহাং পাথে গি ফান পাদাম উন পুলো তাংতে লাতুম আবার সাইডো হাদাক পেন কে রাপন জিলা ও সো আফারমান আফান কেদাম তং আন কে ফারুক্রি প্লিসি লাতুম ফান পিপন ল সেতামে নন ব্যাংকে লা কেদাম কে ব্যাং আফারমান তা লাদাক সি দোদুন কমান নন ব্যাংকে সুরি হি নি রা ফারুই সি আন লাতুম লাবাং সো সো ফান সে কাছে ল্যাং হেম আমহ্যাং পাথেক দাম থেকলো পুতে লাকে লাতুম আহক পেন্সি লং পন পো লে লে দে পুলোতে লাবাং সো আতঙ্কা লাতুম লং লে দে পো
1: কালাং দি তংতে লাদাক সো পিন সো লাপেন সোয়ারলো সো মাহাং কে থেক তুম তাঙ্কা কে লং কাছে ফ্রেক দুইক মা লাপেন চিকলো জন কো আন আন লং লং লং কে
0: লা বাংকে পিনসো তামে আলো সো তামে আকাছে প্রেক কে আবে কি পি আ তাংকা কে ইসিবে সো আলো ফান্সি তামে সো পিনসো ফান্সি তামে ইসিবে ল প্রেক প্রেল লা আমহাং কে থেক আহুত কুপিয়ার নিমা লা সোচিক লু লা ইনুত আফারমান্সি এ পিপন চ কা প্রেক আফান কে মো নেক্সট আ সেকেন্ড আমহাং থেক থুলু তা কোলা লং থু পো লা সোনা জা
1: ইটিপসি লং চলো
0: ইটিপসি লং চ
1: চুরলো নি তংতে নি পেনাং আনা তুমকে কাচিনি পামে মিয়া তুমতা দো আতক আনো আলমকে তংতে লাবাং সো রং রুবা জো কাচিনি নিয়া তুমা ফান ইসি চেরক তো কাজাই মেক নাংলি তুমকি বিপন দোদোমা
0: কালা আহ রে চেরক তক আমি কে নিতুম কাই কে সে তামে বিপন না কক বিমা পুলো তাংতে কাচিনি নে তুমকে আতক আনো কেদাম থেক থে কাচিনি নে লাসন তুম দুপিক আনলা বিমা নিলি তুম আসা আবে আপ্রাং কাচিনি নে আসন কালিলো জামিনন মা কে কাচিনি সি অংলো আতক আনো সে তামে বিমা লা নিলি তুম কে থান কে মুম পন বিদি সুরে লাহাই নিলি তুম কি পিপন পেন পন নন কে কাচিনি তুম সে আতক আনো সে তামে অংলো লাপেন সে কাচে ল্যাং হেম কাপিলে দাম জে ফান লাপেন চিকলো ইয়ন্থম লো পুলোতে ইংক্রিম নাং এনুন জি লাহাই ফানসি নকে কাবর ইপন আতক আনু তুম আনস্তামি উপন ল প্রাংকে নিতুম লাসনসি চিরক তক আমে

0: ate avim non bang ki chirok tok ame ki do bom pen a pot kadu ka ve tum sitami chini pon bom lo la pen la son si ing dang pon bom lo chan pon bom lo non bang
1: nangli tum rong ruba jo ke claim ke dam a puthak an nangli tum isi record la puson maintain ponang duma
0: ahok la ke nili tum maintain pona so ame hang ke thek bang ko an do check lo jon ko an pen bang ko an lo la pen bang ko an si so chu pathia bang do bang ko an si sarpi mar do la ka tu ka ve record an ke nili tum buhi long che to pona et abuhi nili tum chi bi rep nang lo isi si so ame hang ke thek abuhi si la pen la son si so ke chu pathe abuhi si la son si do rep lo
1: talang di tangte la usumara tuma phan nangli tum batai ko ansi ingprim pipon ti tilo la pen chiklo jon ko anlo pinang jike
0: la ingprim gi pipon nang ji ke moheta ili tum che than pon lo e amahang ke thek pen lote ingprim e hong pipon po la pen chiklo e jon rai bank la pen chiklo jon ni rai e bank la pen chiklo jon thom rai bank la pen e chiklo jon circuit la pen e ning kan si rai bank la hong kli hong phon ke nili tum pajut ponang poh lai not au so pha pima pulotang te ning kan pho la pen ning kan cap la pen ning kan crate rock tum ke apor nang li sitame school dam joi pu po nili tum ki pum pon long li si ke o
1: talang di la pen isi ka chini pon alam soalo o somar chu pathe tum ing prim gp ponang jipu labang so putha nang li than pa chini pon ik jima ko ana kinang so
0: sarpi maratum phan ing prim pivek nang ji la ke aho pima pulotang te alang li tum ala ki chu pathe apora ho jong si labang so ang prim en pon pe det pulote hala bang so so mo kisu hai hui pen si tame alang li tum ake jok wan long le de ji pima labang so ang prim hong ni en nang ji la tum titi i hong ni la en nang po la pen jong si pin so ta mer lo so ta mi jong si ning kan hini wer lang pute titi bostar e hong si la tum phan pipon cho ji la pen labang so ang prim jong si alang li tum chi pum pon pe pute asap o kasik sek mate ওসো আপান আ কে দিগদার মতে আ কিসু হাই হই পেনি নে দো ককটা থে পুসি নিলি তো পাচি নিপ
1: কালা তাংতে নাংলি তুমলা ওসোমার তুমহান পুস্তামি পুলিও কি তুম পনস্তামি নাংলি তুম পাদো পনপন তাংতে লাকি কোয়ানারটা লম্পেন সিএন পনাং প
0: পোলিও কি তুম পনবাংকে আমহ্যাং থেক প্লট পেন তা পোলিও কে পিমেল আমহ্যাং থেক প্লট পেন নিংকান ফো আনাফান কে নিলি তুম পোলিও পিপ la polio alam le ro a hoklo nangli nang arjulo mi sen lo praya tumke polio ki pe phan phere pe pima polio tum ponlo pulotang te la so so ke e heno dak po pusi alang li tum bangke ulta matha rong dite la si polio ki pi bangke nili tum than ponlo polio yong se nangli tum pi pe bute nangli tum aso aria keng te kok ji la pen a mek heno po ba anno ing thong po jo la son si aria keng te kok ji la son si nili tum than pon si non na bangke penang anatum e polio sitame nili tum pipon long lo
1: kalang di tangte la polio ki tum ke nangli tum arong arong si ka humri dam lo ma mate elong wet adim si dak hang pon ti kilo nangli tum
0: la bangke nili tum ki pipon কে চেং আর নি কে নি তুম বোট পুদো বোট অলং সিদোজি এলং আদিম থিক পো লাদাক সি নিলি তুম রং ফা নিলি তুম আসা তুম ব্যাং পাং রুম পো হ্যাং পো আঙ্কে লাতুম লাদাক সি বোট অলং হেন পপিদন পো কে চেং আর নি কে লাপেন এ বাতাহিনী আর নি ব্যাং কে নি তুম আহেম আহেম ফুরি দাম সি লা বোট আর নি মাতে কে চেং আর নি নাং কে চোদুন দে আও সোমার আন আফান আকো নি তুম পিপন থু পো লাপেন নি থম আর নি কে চক আনলতে লাতুম ফান কি তুম পো নিলি তুম পাজুত পন পো
1: চিকলো জনং টিপ থম নাং নি তুম পিপন পন লপসন
0: পো পিপো
1: চোরলো নি নাংলি কার্ডাক পেন থান পা চিনি পনা পো তাংতে নি নাংলি তুম সোয়ারলো ও সোচো পা থে লা পেন ও সোমার তুম ফান নিউট্রিশন হিন নাংলি তুম পিপিসি থান পন ইগলো কিচো লা পেন অক প্রাণ হিন ও সোমার চো পা থে পর হুত
0: সো চো পা থে পর হুত লা কিচো নাং জি আহরমু নি তুম এ কে থান পন কে লা সন হেলো এ পেনাং আ তুম কে লা কিচো কে থেক থে পেন আ জক আ ভি কম পো লা সন আ তুম ফান লো পোতে নি তুম এ দাবাই সেতামে আইরন পো আ দোয়াই নিলি তুম পিপঞ্জি লা ইনোদ ও সোফান এ মু ফারোই সি আনচো নাংজি পুসি নিলি তুম থান পন পো লাপেন আ দোয়াই দা পিদন পো লাপেন লা পুসন হো কিচো কি জো নাং লে তুম দুং কে হানরু লাংদুং লাহাই ফেনু আপেল লাহাই নাং তুম এ চো পন নাংজি পুসি নিলি তুম সো চো পাথে আসার পে মার দং ফান থান পন লং লো
1: তাংতি লাউ সো চো পাথে পর হু সোয়ারো তুম পিনি কেসি নাইং আসন দুমা কিচো হি না
0: কিচু হিয়ান লা বাংকে চোচো পাথি রুম হাইন কে চো থেক আন কিচু মি আন আসন কে চো পন মি পুসি এ নিলি তুম থান পন লং পিমা কি সি নাং জি কে কম হে পিনে আকিসু বেলেক আকিসু পেন লা তুম দুকো পতি লা সোন তুম ফাসি কিচু কি সি নাং জি হাই বাংকে দো চ সিতা মি লা বেলেক আকিসু ইয়ং সি লা তুম লং আবিদে পুলো তাং তে কিচু নাং জি আন আসন লা নন কে থান তা হান রু দুং কে দাওয়াই লা হাই কিচু নাং জি আন আসন কে নিলি তুম পুসি থান পন লো
1: তাংতে নি মোহেদ জং নাংলি কিপুপন নাংলি তুম চেরক তকা যাই মেক পুস্তামি নাংলি তুম বিপন দি টিপু তাংতে লা সোয়ারলো ওসো চোপা থে লাপেন ওসোমার

0: tumpenan parta kiso ki un e malaria la pen dengue la pusona hina na thu sitami chirok to ga jai megalong pangdak pon mate thanpon diti manang litum
1: ahoglo labangso alam sitami nilitum labangso asai ki deng cheng ho ke nitum phan ke apai ben aso phanan be sitami non aphi ana bank ke nilitum ke a department tin ana sitami ke claim du nangsi nilitum phan ang hor nang pipon de malaria anata nang pipon leprosy tanang pipon sonsi ko pc ke do ma an ke nilitum asa tum han ke nang pa claim pon nang adlo la sila malaria ho sitami nilitum phan rong nang pa phuri po kiso bank do ma we ma kiso bangdo pulutang te lapani litum avn ponang po labangso avini tum en ponsi pangrum ponsi ako se kachilanga hemalong nitum a report sitami chipidam nang po la haiche thondam nang po lapen e rong rupa tuma phan koson si chipang thir nang jima malaria pen koson si pajok nang ima la hayalam same nilitum than pon po musuri che heng nang ji langbong langplet la hai sitami pavider nang ji hemkom hemre chipang thir vet nang ji la hayalam asami la malaria hena na pen nitum e la son থান পন কেছে পেজক জিয়ে ফা
0: tangte nila swarlo oso chupa thebo mahut la pen osomara mahang thek mia tuma phan medical check up aphan kewang ko ana kinang sodu chiklo jon ko ana phi lo wang nang jike
1: la hospital mate e se ka chelang hem long la tum ke bang nang ji ke e so ke chupa the ke cheng a hot bang ke jong he le kom se tami batai pli la tum phan check up a phan wan nang ji la pen la kong air long de pen a phi se tami ni tum pnc po postnatal check up po la bang so bang tami ni li tum pon nang ji ase e check up bang ke batai pli a ni li tum pon nang ji
0: চুরোলনি নাংলি থান পাকলার পন থেকে ট্যাংটি নীলা এডোলেসেন্স মতে পাও বিচিত আর্তা বংশ মারা তুমা ফা নাংলি তুম আশাহীন পেন পিপি লকেরা পিপন কে সেনিটারি প্যাডস লাহাই আপুঠা
1: ও লাবাংকে নীলিতুম এডুলেশন মতে ওকর জ্যাং তুমা ফান কেরা পন কে লাসন হেলো লাতুম ফান আইরন সিতামি নিতুম পিপন পিমা পুলো থাকতে লাতুম ফান আঝাক আও কর জ্যাং তুমকে লাহাই আভি কেদাম ইতুম কে লাসন দোকক পেনাপর লাতুম আভি কে কম সামি দোকক টেক পেনাপন ইতুম আইরন সি লাতুম ফান পিপন ল লাপেন লাবাংসো কাচি ব্যাং ঠের মতে কে এ নাং জিয়াসন লাবাংসো নেপকিন সিতামি নীলিতুম সে কাছে ল্যাং আদিম আলং পে নীলিতুম ফান লাবাংসো নেপকিন নাং লুদুন পো নীলিতুম রং আলং আকে নাং জি তুম আনা ফা নিলি তুম পিপন ল
0: কালাং দি তাংতে নীলা সোয়ারলো কেপাও বিচিটা পর হুট চিকলোলা না বো মাহুট আইরন ট্যাবলেট কিছু পেনি কিছু পেনা কে হিনু দুজিমা
1: লাবাংকে আইরন ট্যাবলেট কিছু কে থাং তা কে হিন নো পিমা পুলো তাংতে আইরন ট্যাবলেট কিছু বেক নাই জিয়া দাওয়াই পিনা আপসি ইভি কি কম পেন পর লা সো ট্যাবলেট চলতে ইলি তুম ফান ইভি কি পা দোজি ফান পিনা আপ লাবাং সো কিছু পেন কে থাং আকে দিগদার মাতে কে হিন নো আবে
0: চোরলনি তাংতে নি দুথুলাং সোয়ারলো তুম ওসমার চুপা থিয়াহীন আনুট পেনা নুটকে চুলাং কিপি কাশিক সাক দো কক্তিটি লাবাং সো কিসুং আহুট নাংলি তুম পিপি লকে রাপ পিপনকে লাবাং সো আকিসুং পেন পাজক পন জিয়ে ফান
1: চুলাং কে পাচো হোত পাচু উন এরে লাসন সিতামে দো কে দো পিমা পুলো তাংতে আঝা কা তুমকে আচুলাং আথেলং আমেক দো কক পো পাচু উন এদে বা পিনিয়া কিসু লুকক পো পাচু উন এদে লাসন কে দো ইনুত বাহিনী কে নিলি তুম লাসন তা থেক পন লং সিতামে নি তুম আকে রা পন কে থাং তা থেক দুন দে লাপেন পিপন লং লে পিমা আলাং লি তুম আপান থান উন পো লা কে নাম আ গাখির পেন সি আলাং লি তুম ফান পা পিপন তোইলো লা পেন পার কে আ কাপড়ে কে নিলি তুম কে রাপ দুন জি ফান থাং তা এ ননামাত কে নি তুম ক্লেম পন লং লে ল্যাং লাপেন পিদুন লং লেলা
0: তাংতে নি ইলি তুম থেকপন লং পেনাং আন সোয়ারলো তুম আচুলাং আবিদেতা দুদু লাপুসনা কি শিক্ষা পুসামি চিতং পন ব্যাং পেনাং আন দু তাংতে কুপিও পড় রলা সোপথা নাং দি থান পাচিনি ইগজিমা
1: লাসো লাম্বাংকে আহক নিলি তুম তা ফোপন ল নেলি মিথ্যাং ইরিয়া লং সামি ইনুত বাহিনী কে লাসন লং পন চুল্যাং পাচুম ওয়েদে বা চুল্যাং পাচুন এদে আমেক পেন জ পুপ পাচুন এদে বা ঝাকে চুল্যাং আবেদে লাসন তুমফান কে লেকটোজেন লাসি কি পি পন পন ল আমহাং থেক পেন সিতামি এ পিনাং ক লাপেন লাকি পি পেন আপরাতেং পেন লাতুম পি পা মে পতে আকাশিক স্যাক ফান্থাং তা আবে সিতামি হালা কি পিয়া ব্যাং আকানেম ওই আসন পুরি লক লাসন হুত কি তং হুত পুপ সাফা পা মে মে পেন লাসন পিদের লোতে আপক ব্যাং আসাপ ও আকাহিনু লাসন তা দুদু
0: চুরোলনি তাংতে নি নাংলি তুম আশা ক্লেম ব্যাং ফি তুম আন আকাপ্রেক এ এন এম আহিন লাপেন অক প্রাণাহীন হেলথ স্টাফ লাপুসন আলং সিতামি চেপা অক দুন্দুমা
1: আহক ল লাকে নিতুম ফান্তা এ লা আশা ওয়ার্কার তুম ফান আনস তা মে হসপিটাল স্টাফ হে জানলো স্টিভেন লো পুসি নিলি তুম ফান কাই কে তা তুম ফান তা নিল্যাং পন লো লাপেন নিপাং রুম পন লো লাপেন স্টাফ ই সিভেট পুসি নিতুম ফান কে নাং মাথা পন লো লাপেন নিলি তুম কে ক্লেম সিতা মে লা এ এন এম আতুম পেন সি ক্লেম রাপে
0: তাংতে নি নাংলি তুম লাবাং সো কে ক্লেম পন লং কিসুং কাতোরা মাতে কাশিক সাক লাপুসন কাছে টং দুলুমা আথেমা মামি কি টং সেকট আজ জিরলো লাপুসন কিসু তা দোদো

হাকু জান হাকু বাবু জান হাকু বাবু জেল হাকু বাবু রাম রাম জিয়া রাম সালাম ওয়ালাইকুম চার কর চুপ চুপ প্রিয় চুপ চুপ ঠান ঠান ফুট ফুট ফুট ফুট ফুট ফুট।

কৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটার যুদ্ধ বীরটা পড়িয়া বাংলি মদন সিং রংফর হাওয়ার আর লো লাং কেথে আহওয়ার লং লাং সাম্বম লো বন্তা ডিস্ট্রিক্ট ট্রক্সি অংডুং আদিম নন আন্তা লাং আবেরসি দলাং গোলাঘাট শিবসাগর সরাইদেউ যোরহাট লাপেন ধেমাজি ডিস্ট্রিক্ট ফারুকে থমরা ট্রকনের ক্যাপ আরং নন আন্তা লাং ইংলুম বম লাং লাং কেথে পেন লাগে সিরা সুরি থং ক্যাবরা থ্রগরা ফারুহিনীরা কেথম আমলু কিসুং ফোনাংল লাপেন আনপার্টা সুরি ক্রিপলিরা ফারুহিনীরা থং ক্যাপ একটর আনসোসে কিটিকি কাংহ এলংলে লাং ইংলুম সি নহল লাং কেথে পেন বাং থ্রকনের ক্যাবরা থ্রক সিয়া মুলুক আপ্রাণ দাম তাংল লাং কেথেয়া ফুটা কিচিনি কিচিং হয় আফান নিপ্লি প্রোগ্রাম পরিদেন পেন আপার আসাম গেদাম চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি ডিব্রুগড় চিফ মিনিস্টার সেক্রেটারিয়েট পেন লাংগেথে পেন কিসুং কে ফো দন থ্রক্সি কেবরা ফো হেমসর ফান টাঙ্কা মহা কেরাপ কিপি ফার্স্ট কিস্তি টাঙ্কা সুরি ক্রেপ হো পিপন লো মো আফি লাহাই আহেমসর ফান সেকেন্ড কিস্তি টাঙ্কা সুরি ক্যাপ ক্যাপ পিঠুপ পিনি বাংস প্রোগ্রাম অলং রেভিনিউ লাপেন্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার কেশব মহন্ততা চেতং দুলো স্টেট গভর্নমেন্ট পাই পাই নি ফাইসির ক্যাপার নি পেন লাং কেথে পেন খি দাত কান হক লাখাপ জে পি নাড্ডা লাং কেথে আলামা পুঠাক কিচিনি উন ফান পিনি আসাম বাংলো পিনি আনারলো পরফাহিনীরা চিটিম ডিব্রুগড় মোহনবাড়ি রড আকলাম আলং আলাংলি নাংলিল আগেহাই নাড্ডা পিনি আজু ডিব্রুগড় আলং দোষী পেন আপ আপার আসাম লাংকেথেয়া পুঠা কিচিনিয়া ফান বর ইপ সেন্ট্রেল মিনিস্টার আকেহাই নাড্ডা লাংকেথে আহবার আলং দামসি খি দাত কান হক লাংচারি দাম্প আলাংলি লাংকেথে পেন কিসুংকে ফোনাং আদিম দামসি হাদলা ঢাককে দো আরাত পেন চিংকি চিংবাইপ লাপেন আপার্টা স্টেট গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লাপেনতে কনসার্ন অফিসার সাতুম পেন আলাংলি মাই পাদোসি লাংকেথে পেন কিসুংকে ফোনাং আরাত আফান কেরাপ কিপি আপুঠাক চিংকি চিংবাইপ সেন্ট্রেল গভর্নমেন্ট নিহাং নিতুরা হওয়ার আলং লাং কেথে পেন কেজক আফান ফারুহিনীরা থ্রক ক্যাবরা কেথম প্রজেক্ট কেপারি ডেং আলং সুরিহিনীরা ফারু ফোরা থং ক্যাবরা থ্রক ক্রুরা লাক থ্রক সির ক্যাবরা থ্রক আটাঙ্কা খরদল সিকিম পেন নিহাং নিতুরা হওয়ার ডোয়ান স্টেট আফান পিনিং থেরে চেকলো আন সেন্ট্রেল গভর্নমেন্ট বাংস আটাঙ্কা খরদল রাজ্যসভা লং পাতুমি ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি স্টেট মিনিস্টার রঘুসব চৌধুরী পেন্সি বা

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গে বাং লাকে মিডিয়াম বেগলং মিটার্স ফারু ফ্লিরা ক্রি সিরা টকবর ফো কিলো হার্স লং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাপ লাপেন এফএম লংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স পিনিকে পাই পাই চেটলো নি ফাইফলি দুর্মিয়ার নি

লাপন অপর্ণা লেটুম ঘাটি পেন কাবচেটা কার্বিয়ে যা মেঘনা লেতুম আর রেগলং টাঙল লাকে আকাশ পানি দীপু রিডিও কার্যু চিং হুনরা লেটুম নন আদুন টু ডাঙ লেতুম কার্যু লংজি লাকে ডিমাসা লুন বারে মাঝা মেঘ লাবাংস যা মেঘলং পেন সাম্পার বড়ো লাপন লালি রুসন কিরণ লুনাতুম আর রেগলং প জিউরি ইন্দিপুর বাংসা লুনাতুম আর রেগলং প টাংতে আর জয়েক সিনা

লবং সজা মেঘ লং পেন কাপাটু সি নাতুম কার্ড্রি লং জিলা কে রোমেশ বাড়ি ব্রহ্মালা পানা লাং সুন্দর পেন কেন লু নাতুম আর্ড্রিক লং পো তাংতে আর্ড্রিক সিনা।

লাকে আকাশপানে দিফু ননাদুন্থুরং তুমি আজাইমেঘ লাকে রং রূপ আজাইমেঘ রং রূপ আজাইমেঘ লংপেন চিউ চিপু তানা তুম কার্জু লংজি লাকে ইং নামাজ কেদামপেন মনি রফান ইংনার কাপাসেক সাগালাম থেপুথা প্রণব তেরাং ডিপুটি কনজারভেশন অফ ফরেস্ট লাপেন হুডবাং প্রদীপ রংফারাতুমাং বং চিউ চিপু দাংলাতুম আর্যুক লং পতাংতে আর্যুক সিনাং

0: phaike ong muchot munit pen kacharwu theklober la si ahok pet pen bangki la munit la pen ingnarambong kupisi la pan kechilang selera rima kupisi la pan kechi un eran ma la pen la bangso kechi un e kupuson si ritum ke pang sampomok hemisia son kupuson si kido thek pomok la ka do ka we la ma puthak thanjima
1: ahok lo lake ingnar ke bidalong ke aget hinai jontu mate
0: apilo
1: apilo lasi ladagla ingnar tumke abang asai thetan masi abang arjon thetan masi la tumke cho hormu tanang o lasi la tum cho panlote mane lapu ahur pen dampo la tum towar suding la kichu me hormuan alang tum churi pon po cho pon bom dam bom si la tum akhu dalong che dam bom po lasi la son thak thak si la tum ingnar tumke lapu dam bom pen alo ahut pen ke la tum an কিছু আহরমু বা নলমকে লা হাবিদা পিতুম বা লা ইংনারা মারাত মারেঙা পিতুম লাহাই তুম কিছু আসন নামুং তা নকে হাবিদালম কম্বম আসন লম লা মাসি নলমকে ইংনার তুম তা আহু দাদাক পেনকে লাপু আমি থাং খুদ পেন সাইড করি সে আনে লাপু আকাপ্রেগাহীন লাম সে লা তুমলা নলমা হিদি লংলে হিদি হিদিয়া জো হিদি সক কিছু দাম লাহাই পেন সে মানে হা লাদাক হিদি তো সকে মে না পড়লোতে ইংলং বেন ওয়াং পো নং সুন পাক সি লা তুম লা ইডিয়া সক চো পো লা সো কে চো আজক লা বেনাং না তুং গে আ কে থে তাং কে থে তা না জন্তু বিনাক পট মারা মারা মারা পি পট লা সি লা সো পট মানে লা তুম বাং কে কে চোক আবাং গে নাং পিক আর সি সি সি লা তুম কে আর সি দুই কুইন্টল বা আ আন বা লা পো আপিনে বাং ফোডার লা তুম নাং নাং কক লা সি লা তুম লা সো আমি থাং আপো আফান আফার মান সি লা তুম লা পো লহান মানে লা হিদিয়া জো বেথেটা দাম পো লা সকে মেন হোত চুদুন পো লাসো পেন আজয়নি হলা ডাকলা আডুঙরা আরং অসর আতুম বাংতা লাসো আইনার দুমফান কিপ্লুং মাতে হলা তুম আসক কেচে বসাই
0: কলা কচরাই দু
1: কচরাই ফান চে পাজক ইফান সি লা তুমতা ইংনার দুমফান প্লুং লুন লাতিল প্লুং পো লা তুমতা পেনে মেথেং টম পেন তা হো পেনে গুলটিস পেন মানে বাপছিলি পেন আবদুন পো লাসন সি মানে লা আনিকান ওয়াং তামে কিছুমান আদিমলা ঝাক ঝাক লং এরিয়া যত মানে লাতুম চপান বেড়া যত ডুংরাই লমলতে লাহায় কনফ্লিক্ট বাং যেহেতু সো না কিছু তিনখেং আসন দোকক দিল লাদাখ লাসি লা যেহেতু ইং আর তুমটা বাংটা কাঙ্চির কাঙ্চির দুগিলতা বাংটা আহান গে নাংকক লো বেলা তুমকে লাপু ইলিন লিনি পালাম গে লিলে তুমি কুইন্টল লাংসি নাংকক লাসি লাসো পশি লা আরং আরং দাম পো লাতুম না তোমার হিদি আজো বিথে লাতুম আজো আজো ফেরো তামে লাতুম তো দাম পাক পো লা চো দাম পো লা পেন লাসো পেন আজক লা রং সর টাকি প্লুং দুন পেনে পো না না লাসো আহংঘাত মানে লাসো কাছে ভং আসন লোকক ল মারাত মারেং পেন মুনি দাতুম তা লাসি রং সর টামে থাং চু টিকি পামে আনালে আর জি ডিং পেন লাতুম চলানা পামে পেন কাছি রড আপর হুত চেরোট লং লেদের প্লুতে লাটা লাদাখ লাতুম তা নিংজাং জে পো লাসি আহুত পেন কে লা ফরেস্ট তুম ফানসি আকয় পি পো ফরেস্ট তুমফান মানে ফরেস্ট ডিপার্টমেন্ট তুমফানটা সব লাসো বাং লাসি নিতুমতা লা ফরেস্ট তুমতা লাসো সিজন হুট বাংকে লাসো কা সিজন হুট বাংকে নিতুমতা স্টাফ তুমফান ডিপিউট পো হাক তৈদুন পো লাপেন আদাক লা তুম রং সর ফান তামে লাসো ইংনার ফান কিপ্লুং থেকে ফান লা ফটকা পো পো বম বুলে বুলে লা লাসো ফটকা মখা আদন আদন রন্দাম পো নট নট মালা হিদিয়া কেদাই গেদ তুম ফান বা লা হিদিয়া মেথাং হেমফু দো তুম ফান লা ফটকা রন তেকাং পো লাপেন ইসি মানে লাতুম ফান জগ ওয়ান ফান লাতুম কে লাহাই চেরাই থেকে ফান বা লাপেন লা ইংনার তুম ফান লাহাই কিপ্লুং থেকে ফান লাং তুম ফান কন মান তুম তা কেরাব দুন থেক ফরেস্ট আহিন পেন তা চেরাব দুন বম ল লাপেন ফরেস্ট স্টাফ তুম তা লাপতুম খবর কে লং পেন লতে আদিম পালি দুন পো লাসি ফরেস্ট তুম পেন লা পাবলিক তুম পেন লা রং সর পেন চেরাব সি লহাই ইংনার দুমান কে নিতুম মানে পেনাঙানা সক মুখাকে পাজক দুন
0: লেন
1: লহাই পেনসি লা রং সর তামে ইসি তুম চেরত লং সক চেরত লং চেপন লং
0: লা
1: লাসি লাসো আহরমু বাংকে লাকে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট আসন নাকল টেম্পোরারি সি ইতুম মলমসো ফানচত নাকল সেটামে ইতুম আর জি দিংলে না ফানজং সে মাথায় ইবলোতে ইতুম তা লা ইংনার ফান্দা মাথা পোনা গগি আঠে ইংনার তুম তা লাতুম তা বাং চপান বয়ার আদি মাঝো বা লাহাই লাতুম তা আখুদ দো কেদাম কেদাম কে বাং তামে লাতুমকে সিবেরা তোয়ার আখ আখুদ লং সে লাতুমকে চেদাম বয়ার জি লাপেন লাতুমকে লং রেঞ্জ এনিমেল লাতুমকে লা
0: হেলো আজাক
1: আজাক দিংক্লু

0: ding klui ta la tum ke dam ji la si la son thak thak si la tum la pu kaziranga na pen wang po pu la don sri hoi pen ho in tang ki la pine nagaland anda la hai ang na tum dam ji dam po ho pu be the ta ang ke la tum along pen la tum ke chua hormu churi po la pu jaga jaga longa dim dim long ke la pu la tum pu che prat jam da do do dam po che prat jam po pu isia john pri pop and he aside ba john potrok pen hi na thu la son si latum che thak jampo gelasi latum nan nan ma ki cholong hormu churi dampo la se la puson si latum ing natum ke la pu dambom lo la si la so along si la ke dam huda por si la so ka por hu si bisi puri masila itum ke chutiki tum ben la itum rong asor tum ben ta la so isi conflict do ko kason lo kacharbu do ko lo la lo la si la so bangke itum kadu kuita department phan cherab do nang po la department hoi pen la me unan ke bori lo claim lo setame ahut pen ke la haya joine pen la jitu ingnar tumta ahut pen ke ajala nu dak ta hai la son po mentune ke la muni tumhan ta pran ke karmu ta dolo la hai pen penang la son kidam tang aning kan lom ta la son kichi do dolo rong sorta setame la itum jong si la tum phan ingnar duman ta kajin sura mathara itum jong si asap o sacrifice ma te pene
1: amethanga chirok
0: tok la sintum phan bakta le tum forest tum menta unan ke la rong asor phanda la hai pene kenangi asot kenang sot abor hormu jitu ingnar ben la so ke plungun ji phana hormu ke tum ta pi bom lo lang bom lo la son thak thak sila jitu alak manu mantune jong si mane amunit rong asor tuma pranam ji blote la ta etum compensation ason pilo compensation provision do la pen itu maning kan wala pibom lo la jot mane la sondul te hem phang hu tang ho ba munit
1: a hem paru rai ta ho
0: hem paru rai
1: munit apran ende ta
0: ho munit apran ende la son lo teni tum ta loge loge ni tum la tong se kot pen itum ta la immediately la son relief fund la so kerap bang ni tum ta pidon po la pen a phi bang ke bola prandam ju pen itum phan bang ke ako pccf hop pen ala ghati long ke do la so head of forest force pen si la tum nang sanction po la jitu kithi tang tum phantame la so convention banke akera banke long week po loke
1: terang ka ison lam nar julang ahok pet ke la ignara tum ahur ka chapana ho ko apuan adang thenang ji
0: la tum banke adang pc dam dam ke tum ke mana dang the ho nangi la tum ke do masi ako thing pi thang prang ekdam la son dense forest po hedi ekdam singit tit la son ajur si la tum ke do ning hang la tum ke
1: ho
0: la si la tum ke la আর জো জো লো দিলা তুমলা হাবিরা লো লুদলাপ থেংপি টেং ফ্রাঙ্কে ঠিয়ে জো বা আডুঙারাই যত কেচু মে হরমু দৌলা তুম যেত আন পিনে কি দো জয় কে লং লং জয় কে ডিমাসন ছিল তুমতা চেপা থক রাম্প আদাং সে চেপা চং পো লা পেনাসন পাও কে আদা প্রাং দা প্রাং লো দিলা তুমলা স কেচু ফান লা তুম আদা প্রাং লো তে লা তুম হাবিত পেন উলাই পো কে রং আজু পিনে হিদিয়ে জো দাম
1: পো নাম্বা কিছু লং
0: লা নাম্বা কিছু লং আন চু লং লা সি আমার সি লা ডাকে ইনকে মুনি তুমতা হালা
1: মেথা চুটি গিবে গ পর চি হন্দুক
0: আছে হন্দুক ল লাসি লান তুম ফরেস্ট তুম ফান্সি লা তুমতা কা চিকি ল লাসি তুম ফরেস্ট তুম বেনতা
1: পেনা কে রাম ল
0: মা উনি দে তমে তমে লা পু পেনে পেনা হেলে পাং বব দুন প বা ফটকা বল ল বম বয়া পাং পাং বব দুন প লাহাই বেন সি লা ইনা দম হন্দা প্লুং সি লা পুসি আনি পাদাম বম ল
1: আতে তেরা কে কে দাম তাং পেনাং অন অনিং কানা ফ্রাঙ্গা বং কে ল পুসন মুনিত ল পেন ইংনা রং বং কাচারবু ল পান থেক লং লি স্তম্ভেন পিজু পিজু পেন থেকলং লো আফি অং লবং সু কচে লাঙুন এ কচে লাং সেলেট মাতে লাপু কচে দেন খেং বং আফি অং বাট অং দিতি পিয় পোলুক
0: আহং লো লকে মানে লসো কেমান কক লালো আপ্রাং প্রাং কে হাবিদ নামপি নাম দূরতা একদম সিঙ্গিত পিক পিক লাবেন হাবিদ আর লোতা ইতুম লা বিংনার তুম কে চো মে হরমুদা যেন প্লিম প্লাম তাং হো লোরব তাং হো লসন আতে দো যেহেতু কিছু মেয়ে আনা হরমু দৌলাং মাসে ওষুধ বাঙালি লাং তোমার দর প্রুফ লো মাসে ইংলা তোমতা বাংটা পক ফানি মাথা নাক মাসে লালো আমাসে এলাম তোমতা লাগে আলাম তোমার প্রাং প্রাং গে লাহাই এভেলেবল মানে একদম কেলং হাবি কেলং জয় কে মাসে আলাম তোমাকে লান মানে পিনে মুনি তুমেন বাঙে লান আসো কেচে ভং বা কচারবু বাংকে লাসন বাঙ্গে আন আর জুলং লে দেলো লাপেন নামপি নাম দৌড় আসর কে একদম লিডারশিপ লিডারসেং একদম মানে নামপি থেওয়া লাপেন লসন থাক থাক সে লা পুদাম বম লো মাসে ফি বাঙ্গে পিল চেপলাং

0: nang chan bom lo nang chan bom
1: Oh.
0: ben rong nang seng lo habila lo la ingna tum ki dua juta me la hai da pripilab lo la nam pinam do da prilab lo la hai pena join ni inge
1: har da ning
0: tum da
1: sak lo ko chu din
0: ki do thai da kom bom lo ang ke la la muni tum rong kim dera philo te inge la ekdom hin da sob rong hin da rong hin la ge la tum da cho pana thai ve da ma thai ve la hai pena ning sik sak lo ang ke la adung rai rong long long dam lo telata hi pen plung let ingela tum da
1: kala
0: a khudan da chepang bolab lo yak tum ke
1: aya
0: kang la dum ke la si la bang ke itum matha par sing lang po ka de tum muni ra tum yong si ra da tum yong si la so la tum phan kang hon ka jin so pu a we pu lo te mo ani si por ke hala dinosaur sa san si la da weird da hai lo itum ing la sang nar ke mon ke mane mo itum thek long le da ta hai lo hai ke la ang nar ke athe anikan wang tame nane nane ke kithi doi ba nane ke kupene la okhung lum ta lai ke pathi do do lai la mane hutpen ke asana kesa do ko ti la si no no mang ke ir tum mang ke la itum ko son si la itum kang bo ta nga ai do jitu nam pi nam dur jitu mana na ke thi no la itum amuni rong sor ba rong pen ba rong ki seng ki mi rong ki seng la pen ani nane pen a ke wang tum dak la nam pinam dur ki pri la hai pen etum kaluksan do ulo kaluksan do ulo la marat marenga pitum ke do thai si chirai pi lab lo
1: aho aho
0: anke la so jo ini si la marat marenga pi la hai tum mane la ke do thai ave pi ne pen po si la non ke la rong kim het ma si rong pen ta che bhong nang kok lo
1: la
0: si da ke la me te etum muni da tum si
1: ti chok
0: che son punang kok po the etum da hala tum phan ma tha po nai bolo
1: aho lo aho
0: ye মানে রেং রাব রাব নেই বোঝা বাং দো নেই পলো আলং তুমতা বাংটা আর নাম সি সজন লহাই হাবি রাপি দো মাদা আলো নপা দো ফান বা লা নাম্পি নাম দুরো পালাং ফানসি লা তুম হান্দা কেপা দো লো উতে কোসো তা হো ইয়াতাম লাসি নো নো বাং কে ইতুম চিরেলাইস নাং পো চেমা থা নাং পো চেমা থা নাং পো যে ইতুম দেট কি দো ইচক চে লা তুম হান্দা পারেং নেই লাসি লা হাই আংনার নয় মারাত মারে পি ফান্তা মেল মারা পি দোয়ান তামে এতুম রাইকম পিনাং পো এতুম ইংহন পোনাং পো লাপেন তুম ফান কেচো হরমু আলং তুম কেচো আিং পি যত আজারা থিং পি তামে হেসেরে তামে লহাই রঙান বাং এতু পাংজক পিনাং পো পাদু
1: পানহক পিনাং নিল
0: আর থে এ ইংনার দমদা যেমন সে হাবি না লংলে লহাই লরব পিনে দো বা প্লিম প্লাম পিনে দো কেচো হরমুলে দো পোলো দিলা তুমা ইং না আমা বাঙে লান পোক্রাং লো দিলা তুমি বাং মুনি ফান কে বাঙে থাং পাশে সাকসে দিয়ে চেপেক বেজি মাতে লাসে মুনি তুমবাং সি কেমা থা পার্সি থে তুম লো লাসে মুনি দা তুমি লাতুম হান্দা লহাই পদমা থা পিরা লাতুম হান্দা লাম পি নম্বর বি পিরা কে লাং তুম কেচুম কেচুমে হরমু আহাই থেং পি থেং প্রাং দামে পাংজক পি নাম্প উন দে লহাই দা এতুম তারু আনসু সে এ পি নাম্প লাথে পেনাঙ্গ বিরেট লো নন দা প্লিম প্লাম যেতু লা এলিফেন্ট এপুল বুঝি পুলো লাফানকে প্লিম প্লাম থে আনগে তুমি মানে সব বজার সিনাং লাভ লো এগে হাবিট কে আবিলেট লো কে লাই পেন সি ইং না তুমি কি চুমে নাই বস্তু লোক ইং না আনি দোক না হরমু সি লাসে পাবির ডে রসন লোনগে লাসে লরপ্তাই তুমি ইং না তুম আনি হ্যাং নাই লো লাতে লরপ্তা ন লোক আবিলে রসন লো লাসে লাই লো দে চিনিস তামে মে
1: তিরাং কে হাইলা বংশ লাম থা ইং না আহুর পেজং সি কচে কাক লো পুল এজন হেট কে দু আংনার কে আজা লাঙ ডাক পুসি বুপু আহক পেট কে কুপি লো
0: আলা সন দা দোদো লা তাই বুপু দোদো মা দিদি তাই বাং গে লা এমে আহুর পেন গে লা তোমা আহুর লং হেরি আহুর পেন চেকা কম ডাক পো লাপু রং আলো লু তাপ পো গে মানে মানা ভালাং নো তুম ভালোতে ও লাসন পাথি দিগাং লত লাসন দা দোদো হে লাসন দা আরজুলং লো
1: আন্তে মুপেন নালি থান লো লাতুম কে কেদাম আখুদ দোপু নিঙ্কান আর জন তালাতুম চেহেলার লজি মহালা বংশ খুদ বাকে কাফ্রেক হাস তো ওয়ারং সি কিছু হরমু দু পুজন্তে কাফ্রেক কি সুজি আলা মাবে মালা আলা তুম অরা দুর্গ পুসন লো
0: মানে তুম কেলা এরি দা তুম করিডোর দু মাতি লগে এনিমেল করিডোর বা এলিফেন্ট করিডোর বুদু দু মাতি দি হালা জিতু ইসি বাকে একদম আজাক ডিংক্লু ইয়া হেদি
1: ও
0: আজাক ডিংক্লু ইয়া আসন যেনে কাজিরঙ্গা কাজিরঙ্গা পেন কাজিরঙ্গা পেন পু ইনটাঙ্কি আনান কে দাম বা পুলাম দিং রিজার্ভ আনে হে লাই কে দাম লাই কে আজাক ডিংক্লুই ডিংক্লুই তোমার তোয়ার লো তুমি আখুদ লো আখুদ লো তুমি আকুল তুমি লা মো লা যে কেসার নাই পেন হলা সো চিরি লাই তুমা মো লা সো আখুদ
1: সে
0: দাম লাসি ফলো দিন পোলা সে দাম পোলা তুমি লাসন তোমাকে আকু পেন তুমি লাসন চেদাম বেদ জালো

0: Ajinon la pula dhonsiri na pen la pula horijan hoi ben dhonsiri la pula isia khud dolo la tum da la pula chidam pola si hala in tanki na galen long anta le dam rong tilo
1: na li gachini teng to not li tum kar biang long arlo ingnar la pen ke munit ang bong kachar bu eke ong nai ko dakalom sinang li a report ke long lo
0: non ke la ke langmen de la sengsuria dungrai lom ke dotum hedi jene ke la pula selonian la ta number gorom pani la penpu chukki hola na thu la penpu kajironga ke dai la dola mara tang ho parkup tang ho la hailom hedi la hai area ke la so dim lom bang ke la ke ingna ra julo ma ti di la se ingna son ga cheteng kheng mane la son do ko ti lo pen la se la hai mane ingna dum da la pine lo la dang lom ke la kit aprang prang ke dang lom ke la tung ke ami thanga ahemari de lom ti di ahemari pon sino ke pripila pa son lom ti di amasila ahemari la bilet ma si ingna dum da pu মানে প্রাজ্যাম মাতি গেলা হল বস্তুকে আমি নন বাংকে মানে লা সো দাম প্রাজ্যাম আছে ইহিনাত মানে মুনি তুমেন চেফুলক ইহিদা চেফুলাম লক লসন হে
1: আতে মুপানালি থান বেং বেং ল ইংনার জংসি মুনি দফান আপ্রানার মুদ্দা তে পুতাংতে বেনাং আন থিমা কেরাব লং জিপু তাংতে মুনি জংসি ইংনার ফান তে পথিলত আপ্রানেন ডেট পুলো তাংতে হালাবাং সো আলাম কি কুসন জি
0: পুতাং আ লাবাং কে লসন ল মানে লা রিসিম বেন পাথি পুলো তে জংসি আমুনিত ফানি তুম নেব লং চেক পুলোতে লাগে তোমাকে ফাটেক সি বেং পড়ো তোমাকে ইনার ফান পাঠিয়ে দেয় না ইনার কে সব পেনা কাংতুই না আং ডেং লং লো লাগে তুমকে শেডিউল ওয়ান এনিমেল তুমি তুমি মানে ভি আই পি ক্যাটেগরি লো ভি ভি আই পি ক্যাটেগরি লো তুমি ইনার তুমি লান সি প্রোটেকশন পিল ইনার ফানে দি সে তামে লান সি তামে লোনটা কিছু আহুত পেন কে আর্জু লং লং হেডি মানে ইনার আবব তো হলে পাথি লো তো হলো
1: বা কারেন্ট পেন পেনি সোকে
0: কারেন্ট পেন সোকে তো হলো সোন দা লাই দা জুলং লং হে
1: সে তমে মুপন নালি কি থান লো পেনা গান আওয়ার সাইট তো লং পু নালি মু পাপিন পু বেং বেং লো ইনার জং সি মুনি দা ফান আপনার মুদে লে পুতং তে কুপুসন না কিরাপ লা পেন কুপুসন সি কি কে মাই জি আথেমা পেনা গান কার পি তুম ইলুম কাচি নি দো মুনি দা ফান পাথি লো মা সাব মা সি এ তুম হা রং সি বান দে লো হা আফি বাং কে মে আন পি দে লো পুসি তাতে আরন পে দা পাই কুপুসন জি
0: হং লো লতা মানে লা ইতুম গভর্নমেন্ট বেন্ডাল আসন আরন দল যেটু মানে জংসি পেনে হনি লাগিরা পেনে পেন মানে লাসন ইংনার তুম আহুর বা এজনজনই লাপু দাম বম হু মানে মুনি চেতং লগল আমার ফে লগ মাত পাঠি লগল গলতে লাবাঙ্গে নিতুম ইমিডিয়েট কে লা হদাং ইমিডিয়েট লা স্পট লং কে নিতুম সিক্স থাউজেন্ড আসন সি নিতুম লা সে চেলাং ফান জংসি সে চেলাং ল কালিতে থিলতে থিলত ল থিলত সিতা হেদি ইমিডিয়েট কেনে তুম হে ইসি ফার্স্ট ফার্স্ট লাসো কেরাব দন বাঙ্গে লাগে সুরি ট্রক হে লাগে লাং তুমলা জংসি মানে থিলত পুস্তামে লা টং সে কট পেন লাহাই পেনে লাগে থেং লাং লাই লাই কে গিরি নাই লাই ফানল লা বাঙ্গে এক্স গ্রেসিয়া আরু লা জংসি থিলত পুলোতে লাগে মানে ফোর লাখ সান ম ফিলং থুই কিথি বেক তুমাঙ্গে লাপেনলা আরি একেং কেতেকক তুম ফান বাঙ্গে 30,000 মানে লাপেনলা দোলাং আর কিছুমান প্রপার্টি ডেমেজ মানে হেম হেম ফালাং বা রিট রিট আশক চৌপিদাম লাভ লাহাই তুম ফানতে লাগে সুরিং কয় বিজি লা মা মামা হলা ডাক লাসো কি ফুদুন তুম ফান
1: সেটা মেলা বাংসত আবার সাইকেল লং লগি তাকি জয় কে গলি
0: জয় কে মানে নিঙ্কা নিশ্চি চহন কপ লাগে নিতুম তালা ফরেস্ট তুমবেন লা হলা গোটে ডিটেলস এসেসমেন্ট করে লাংমা দিদি লা লগে লগে গে নিতুমতলা লাসিলা নিতুমলা প্রাংসি গে নিতুমলা যেহেতু লা মানে পাথিলত মানে জংসি ইনার মুনিত পাথিলত প্লাস হে মাসর ফানলা লা ফার্স্ট লা লাংতুম মানে লাসো ওকে চিক্লেমি ফান থিলত পেনলা যেহেতু হে মাসর তুম ফান হে লাহাই লা থেং লাং লাহাই পাচিরি ফানো লাগে লাসো ফানসি লা 6,000 কে কি পিল মুনি তুম থিলত বলতে কি থিতাং তুম ফান বাঙ্গে লাগে 4,00,000 পিপল লাগে
1: হ্যালো আহে মাসর তো ভালো
0: আহে মাসর তো শিলং বো মানে নেক্সট অফ কিন বুপু হেলি লা বানসি পিপো লা পেন লা প্রপার্টি ডেমেজ কে লা হেম ফাং নো মাসো
1: আহে মারি তো ভালো রিড
0: সো চো পিদেট লা হাই তো মান কে 20,000 মানে সুরিং কই
1: হ্যালো আর রিড আহে লাং রাই পেন
0: লাল লা দাক লাগে লাগে নিতুম লা জয়েন ইন পেনে ভেরিফিকেশন দি লা মানে লা এরো তো বেন হেদি রেভিনিউ স্টাফ তো বেন হে রেভিনিউ স্টাফ ফরেস্ট তুম চেলাং সে লা লা সো কে ফাং নো পেনে কে লা সে আদাকলা তুমি জয়েন্টলি ইন্সপেকশন করিব লা এসেস করিব লাসে লাসোপত পিপো
1: ইলি তুম কার্বিং লং পো মাসি কার্বিং লং আবাংকে ইলি তুম ইংনামাক আকুংসি ইতুম দরে পাতে মনিকি দোয়ান্তা ইংনামাক কুংসি দো এট আহক পেটা পাংকে টেকে ইংনার পেন ইলি তুম

0: dang bong ka charbo aphai ke bangje por ba ke ing ar oji busnali pathama
1: la ke mane ing ar o puan ke puno dagi hedi mane no ta la isi lan man bong la ing ar pen la muni da tum la so jitu so ga jeting
0: ken kecerai kom
1: mane la ing ar pen bangi hedi la tum bangi anikan wang da me la so ka por de ngi chwang pul ge মানে সক পড়লো দে তুম চিনি লো তুম নাক সুন্প ইংলং বে নাক সুন্প গেলা হিডিয়া জোকে তুমকে দাম পো লাগে নিতুমকে কে ফং লো নিতুম তা মানে মানে ইতুমকে জু ফাংথাং ফাং কে হন দু নাং তুমল লাগে কে প্লুং দুন লাই লহে লাসিলা বাংকে লাসো কনফ্লিক্ট বাং লাসো চেতেং খেং বাং কেলা কেলা লাগে লাসন সে দোবম বজং সে ইতুম লাতুম লা ইংলার লাসে লা বাং ইতুম বাংকে লা নন কেমা থানাই বাংকে লা ল ইতুম কাদো কবে লা রং সর পেন লা গুটে পাবলিক ল ইতুম লা যেটু লা এফেক্টেড এরিয়া যেটু কে ফোট কে ফোদুন তুমান আনা দিম হিদি আমালিক তুম বা হেমফু তুম তামে কাদো বে তামে এসি ইতুম এসি থেকলং ল যে কিছুমান দিম বাংকে লা সনসি বিবি লা তুম লা সব মেন লোতে লা তুম লা দোরা হিনি বাককে লা তুম আনি কানওয়াং দা লা ইংনার ফান বিপি কক তুম দাদু লাসন পেনতে লাতুম তা হলা ইংলার তুম তা হলা সো লা কে বিপি বা আব লাসো বাংসি লাতুম দা চোপ লাসে ইংকে চিদামরূপ চিদামরূপ সন্দু কক লাসে লাহাই বাং ইতুম মাথা সন মাথা থেক বাং দা দোনাই লা দোলতে এমে সেন পৌরানে যেটু আকো ইতুম লা হো লা হাবিত নাম পি পে লাতুম নাঙে চন চন লাসো নাঙে চন আ তোয়ার লম জংসি নে ইতুম পেনি পেনা লাতুম হান কে চো হরমু পেনে হোদাকলে লাগে নিলে জুং জুং বেন গে মাথা আলাম লাহে আরে হো লাদাক যেটু লাতুম ইংলং বেনাং সুন বেন লা যেটু ল থয়ানাঙালিয়ান উৎকে মানে ডাক লোমা ডুঙরাই জংসি তুম একদম লাই থেসেরে লা যেটু ইংনার তো মানে ইংকে হাংনায় হরমু ভাই তুম জংসি ডাকলম পদর পিপ্লুম থেকলতে তুম ডাক পেন চৌপ লুম আকো ইংলং চাড়ু ধুলা পো লালতে ইংকে লা রং সর ডাকে জক ওয়ান দু পো লাম লহে সেতামে লাসন না ফাটা মেসেন স্কিম নাই তুম স্কিম জংসি গভর্নমেন্ট পেন লাহাই দেং পন পে পোলোতে এনুয়াল একশন প্ল্যান লং লাহাই ধরি পন পে পোলোতে নে পন পে পোলোতে লাগে মানে সন ডাক থাকছি আকো দোবম পো লাগে সরকার তুম করি ক্লেম হয়ে গেলা যত মানে লা কোনানামা লাহাই ইংনার পেন মুনিত লাসো কিসুং লাসো চারবো দুবেরা আজও বাংকে লাহাই পদা তুম এসেস করি এসেসমেন্ট করিরা লাদাখ লা কন বাগা পেনে তুম ফান লাসন লাহাই কেচু হরমু পেনে মানে এ পন্থেক বা পাংজক থেক লাই লাইংসে ক্লেম পিথেক পোলোতে লা বাংকে লাই না ডুম দা লাহাই কে বাং লাই না ইংলং বেন সুন্দর ডাক থয় লম লাই চোতে কাং পো আ পো ইংক্রাং লোতে লা তুম দা বাং আংসং চাড়ু থুলা পো গেল পু লা থয় কে দো তুম বাংকে জগবান দো
0: জগবান পো হক ল
1: সলাম সে মানে নিলি মেলে জুং জুং বেন মাথা লহে লাগে তা মেনো মা কে লান লাসন কেন মা থেলং লেলা
0: আতে লাহাই আলা মা পুঠা কা বাংকে ইলি তুম এ হাম ফাং সং পে নাং আন দো লো লা পেন কে হাবিত পেন মতে লা ইং নাম পেন তে পকেট আ রং আ রা তো মা কে লাহাই কা চিং ওয়াই লাহাই কা চিং সাই লা পেন লাহাই কা চি থান চি মুম দো সন তে লা পাঁচ সে লা বাং সো সাই চুনজি পুনালি মা থামা
1: চুনজি মুসি নেলি মা থা থে নেলি আপ্রাং নেলি সিলোনিজান রেঞ্জ সালং ইনচার্জ কে দো হতা নেলি তুম নাসো ইসি এক্সপেরিমেন্ট বেসিস পেন ক্লেম লো লাদাক নেলি তুম লা জত ইং নার কেউলাইবের আজও লাদাখ নিতুম লাসন লা ফিনু রং হে লরব পেনে হেদি লরব পেনাং পাই লো নিতুম ইংলং হিনি নে পাই লো লরব হে আগে লাসো এ আপ্রাং কে নিবাং আসন লো বা হপ্তাহ আসন লো লা ইংনার কে বাং বের লো বা হিদি সক চৌ পেনে লাই হেদি মানে পেনাং পাশিক সাক লো রং সর সক চের লং লো দেতা দৌ লো আমাশি নিতুম এসি এক্সপেরিমেন্ট বেসিস পেন তুম ক্লেম লো লা লরব নিতুম এ হলো ইংলং ইসি এলো ইংলং ইসি এদে মাসে ইংকে আফি লাসল আফি নিতুম লা স অপর আলম নিতুম কেলাং লা হুটকে লা ডাকে মানে লা তুমি ইংনার ডুঙে লা পুবে আং সুমসে দেলো ইংলং সে লোক মানে হালা ইংলং অলং জন লম লাতুম উনান লা চুটে কাং লো হালা লরব হে লরব চুটে কাং লো ইংক্রাং লো গেহ পুচা ডুপ্রা

লাকে আকাশপানী জিফু ননদুন্ঠু নাতুম কার্জু লংজিয়া জাইমেক লাকে লুনবারে মজাইমেক কার্বি লুনবারে মজাইমেক লং প্যান চন্দ্র সিং ক্রো কিলুন কার্বি কেপ্লাঙ্গ লুনাং লুম আর্জুয়েক লং পো টাংতে আর্জুয়েক সিনাং

0: lapona pornali tum lun bare ma jam heklong pen chon ru sing kru pen gilon luna tum ar rek long nang la la ke akas mani dipu
1: zito party lagibo prothome champion no logot selfie lom idea yatei party korim pizza party ye tomar card aru pin dia mur card or details moy mur nije edi dim rbi e koy apunar pin otp cvv ba internet banking password anor logot share no koribo online banking kewal nijor computer mobile ba secure network or porahe koribo bye girls kun phale goisa khuna nai no sharing rbi e koy janilo hotor koho
0: লাকে আকাশবাণী ডিপু নন্দন টুনাতুম কার্ডুরং জিয়া যায় মেঘ লাকে লামজির লামজির যায় মেঘ লং পেন লাঙ্কিথে পেন কাচিং রায় ঠেক দিয়া ফান লামজির কে থানাবা হারবমন রপি তাংতে আর ডু এক সেনা
2: আপ্রাংসি আকাশবাণী রেডিও কার্ডু আরাদ অনা ফান্সি তামে নেলিহিন পেন নিগং সামা কার্ডম পাজার একলো পিনি লামজি রাজাই মেঘালং লাঙ্গিথে হুদ কোসমসি কচেরি লাপেন কচিংরাই দুনংজি পুয়পু থাকসি নেলি থানপন ইকপো লাঙ্গিথে লকে ইসি থে দু অলাম থে পি লাপেন কচেথান কেনাং সৎ পিপদমা পুলুতে পিঠে আদাংলং আনিকানবাং তা কোনাদনি আদিমকে লাঙ্গিথে পুকে দু লাসু অজক পেনাং আন আর্নিবাং কেক্লেম কেদাম আসাই চকলেম চদাম কিসু কচেলাং কেদু কেদাম চজর চলাং কাতিকি কং হয় আসন আন সিতামে বেনাং কাতিকু লাপেন কেনাহক দো লাঙ্গিথে আথে লকে বারলা অপর হুদ আর বে কিথে আকিলি গেজাং পিক কাবি চেংলং পেন লাঙ্গিথে চিমানজি আংরিং থে দুং লসোজক পেনাং আন লাংলম লাপেন লাংরয় কংবাক লং পেন লাঙ্গিথে চিমানজি আংরিং থে দুং দু আদুন্থু লাং আহুরদং মাতে ড্রেন আলং বং প্লাস্টিক হরমু লাপেন কাপ্রেক কেতে রসন কেওয়ার তে কং পেন কেপাং থে অঠে দেট আজক আর বে কেথে কে জাং হুদ লাহাই লাং হুরডং আলং কেতের কাছে মারথেন লং পেন লাং কিলি লং পামি মেদেট আজয় নে আং তান তোয়ার বিথে ইংবাকসি লাং আলি মাতে তোয়ার লাং থে দুৎপ লসন আফানকে মেন মিট মাতে মুনিত পেন পাচেমান আলাং বি পুসি পুল পুথত লাং হর কিকিম কেরাং কিচক চি আজক পেন দা লাং কেথে চেমান থেক জংসি আলাং কিলি আংদেন আহুরডং সেলাম দুন্দে লাপেন আহুরডং কিকিম নংজি আতেং কালি পেন বা বিহেক পুলুতে লাদাখ সিতামে লাং আবাং কিলি নংজি আহর আনাত লি থেক থে সি চিংটেন প্রিংপ আনকে মো ইংবাকলু পুলুতে লাং থে ইদেট পো লাসন সি টেম্পারেচার মাতে আর নিয়ং তান কি দু আজক ইংলং অলং বরফ আংক্লেং কাংজির কে প্রাপ পেন ইংলং আলাং কিলি আজুর নাংবাদ দেট পো আনকে লাপেনতা আবেরনাত লাংনং থে দেটপো লাংকে থে লকে আরবে কে জাং পেন চট লাপুকালি হাগর লং মেন মেন সুনামি কে দু লাপেন তোমন চারটিং গাছিমান পেন লাঙা ফান আংসং ইংথুর পেন কোরা নাত জাকং থে দুঙ তোমন পেন নাইং দয়

Si lang pathepo lang ki thepen ki phunang ang thek lang ki thepen penanga kisung ki phula pen kachetong nang ili thekdam long lang thelote aprang si ki hormu hatar hinno po lapen kondun po kupai ki lang no pen munit apran si tami kanahok doji hem ka henu kiru pen chenglok saikati ki amu kenahok jantu janwar apran ke dam lapen towar nang henu po tolong hai hoi sitame nang rudun po adun thu meri hinga che thor katura lapen kenang sot ki chu ki jun ason ke long awar sai katura dokok po puthot langanglum ke dokok ajok ason ason langpen ke chulong akesu iphu epok kedam pen jasemet kolera lapen diarrhea sitame ingdang po lapen cholong po lang ki the pen ga chingrai nangji lang ki the ji angring lapen lang ki the hot elitum copy pi ason ga che sik donangji lang ki the commentu si ki do pone lake elitum chini ni lasi aprang si ke methang pen amat jasemet beching apor hot botora beta enver lapen langver nangji lapen ke kaikita cherok tok pensi donangji botor ki mimi ang thek Indian Meteorological Department mate thihek pen IMD atumben mobile along nangki pale message RD pinangji lapen state national lapen district disaster management mate thihek pen DDMA lapen ASDMA atumalam arjunangji ephangwet arwe ki jang pen ninin thamang bong jongsi hamhi lapen ki hamji angring abi pulote akaprek anglong teplong muchot adim kachiterek ji afansi chisik nangji langroi langjeng adung hem kachikim lapen saikati ki kaiki amata cherok tok pensi donangji tongsekot aphan kichu ki junason jasemet kikreng phunason lake dal motor jangthu soyabin budma chana he hu chisik ting si kemi ki jumnai sitame nini ni thama farman anke chisik nangji lahaya son ki hinotong te lapen ke penangajer ki ding ta bime me lapen ki pathe anga phan emergency lamp torch battery lapen phun aphan power bank sitame chisik mexi kemi lapusana hut mere hing pen pahelo nangji lapen kache phulok ason anta papo phedachi kemi কিথু কি উই লাপেন কেনাং নি আসন তোয়ার বিথে দং আরয় অলং লাপেন কে কোনার নে ইংথাইদং আদিম মতে ওপেন স্পেস অলং কাইকে দা বারবে দেত নংজি লাং কি থে হুত লাং রয় লাং তেং লাপেন লাং সুন পাতে বক দাম দে দেত নংজি লাপেন কাম সদাক আবি পুলুতে হং বারবে দেত সি কেমে কোনার নে লাং চিং তেন অলং কি ম্যান হোল মতে হিলিক লাপেন দং দোকক তাহাই লাং কি থে আংরিং লাপেন কেদুমি মি আদিম অলং হেম কিম কে দেট সি কিমি লং থে দেট পেন কোসন সি কচিংরাই নংজি আবিদি লং কি থে সান দেট আফি আকে হয় মতে লোকেল অথরিটি এতুম পেন হুকুম থো দেট আফি সি হেম চেলাং দাম নংজি ফেরুই কারচু লাপেন কিসু কচিলং পেন কচিপা জক থেকজি আফান উন আন কে লংবং পাতে বক বে দেট নংজি লহাই পেন কচিংরাই থেকজি আফান কিং অফ কি দিং মতে বুটস লাপেন এরিয়া হোম এন নংজি লাপেন চেথন নংজি লংকিতার কেরোলং আহান দোয়াই পেন কিচুসন দো আনতা এন এ দে নংজি কিজু নাফান বঙালং কেসাকি পামে আলং লাপেন লং পাসু পামেকা ফিসি জুন নংজি চুচে জুনজি আফ্রাং লাপেন কিতার আলং কেরোলং আসন চিপাচন দে দাফি সাবুন লাপেন লং কিমি পেন চারসামবের নংজি মেলেরিয়া লাপেন ডেঙ্গু কিসু পেন কাচেরাই থেকজি আফান চিতিমালান লাপেন চিতিম পাচেগুন ই মলম ইরিয়ে কিং মলম চিবিদ নংজি লাপেন কচিং পেন আলং কিপ এড নংজি মেরি হিং কোনা নি লং কিরু পেন চামবক পোলোতে পাফো ফেদেট সি কিমি লবাংসু আসাই কিক্লেম বে রাবাং ফু আফান হাং সি পালং পামি নংজি লান না ফি সি মি পালো নংজি লাপেন ফ্যান ফ্রিজ লাপেন মে সুইচ সিতামে অন পেন পাকার নংজি ক্রেপ মি মি আসন আরপং মেরি হিং আরচক লাপেন লং কংলম আরি মতে ওয়ার পেন পাহেলু নংজি হেম আলু আংনিম আহং পাপ্রাই দাবজি আফান ভেন্টিলেটর খিরকি লাপেন ইংহাব ইংপু নংজি হেমকম হেমরাই অলং ব্লিচিং পাউডার লং পেন পাংবুইসি আপেন পাংথিরাসাই ক্লেম নংজি লং কি থে কি খাংজি আবিদি হিথি কি পারলু অলং আন মিউনিসিপ্যাল লাপেন হস

লাপন অপর্ণা লেতুম, হিন্দিল আমার জানালু না যায় মেঘন পেনা চন চন্দালু নালাতুম, আর রেগ লং টাংল লাকে আকাশবাণী দিভু নন আদন্তু নানাতুম কার্ডি রং জিলাকে গুয়াটি পেন কাপাচিতা আঞ্চলি বাতরি যে মেনাতুম আর রেগ লং পো লাসে স্টুডিও গুড়ি পর পাই ট্রগ্রাম মিনিট পিকার পর প্লেং টানো টাংতে গুয়াটি পেন কাপাচিতা আঞ্চলি বাতরি আসামি সালাম পেন বিরটা নাতুম আর রেগ লং পো

লাকে আকাশবাণী দিফু যাই মেকে ওয়াং বোম লাকে এফএম ব্যানেল পেন মেগাহার ফারুই সিরাত বরসর কেবল পেন নিউজ অন এয়ার এফ লং পেনটা মেনাল তুম আর্জু লং ইচি নন দুন টু না তুম কার্জু লং জি লাকে দেড় লং রিচিং হন আলু না যাই মেক লাবাংস যাই মেক লং পেন কাংবুরা তরাং লা পেন লাংলি রিস হতুম কিলুন ইলিশো কার্বিয়া খেয়ে পোলো বাংসালু নাং লাতুম আর্ড্রিক লং পো লবাংসালুন কে টাও বাংলাকে কাংবুরা তরাং টাংতে আর্ড্রিক সিনাং লবাংসালুন

দেড় লং রেজিং হন লো যাই মেঘ লং পেন আদুন থু না তুম খার জুন জি লাকে তেকে লং জুন কে সে আস তুম খেলুন পিসি না তুম মন ঠিক রং পর বাসলু না তুম আর জুই লং পো টাংতে আর জুই থুই সিনাং আদুন থুলুন জিয়র

আর সামনে ছিলেন যে আমি একলা প্যান কাপড় দিচ্ছি না তুম কার জিলং জিলাকে উৎপল শর্মা কিলুন তুমি জীবন বলো মাসালো না তুম আর রেগলাম পতাতে।

0: লাকে আকাশবাণী দিফু রেডিও কার্যু চিংহনাতু নুন্থু নাতুম কার্যু লং জিয়া যায় মেঘ লাকে অক্রান আজায় মেঘ অক্রান আজায় মেঘ লং পেন ডক্টর ইন্দিরা তেরন পিলা পেন হুদ বাং ট্রেসি রং বিপিয়া টুমাং বং ব্রিজ ফিডিং পলাম থে পোথা নংলাতুম চিহু চিপুর আর ড্রুয়েক লং পো লাবাংসো জায়মেক লাকে আকাশবাণী ডিফু প্যান কেরল কেপার যুগ পুনেক ছেং ল তাংতে আর জুয়েক সিনাং আলাং তো ম্যান জুচি পুরো লামথে
1: অপ্রাংসি ওক প্রাণা যাই মেক কারজু কাদোকা ওয়ে তুমভান আন সেটামি কারডম পাজির ইকল পিনি নিলি নাংলি তুমপেন চিহু চিপুদ্দাম জি লাকে ব্রেস্ট ফিডিং মাতে চুল্যাং কিপি আপু থাকসি চিহু চিপুত পনিকজি লাসি নিলি তুম আকাশবাণী দিফুয়াহিন পেন ইনোথেক সেরাবাং ফি ডক্টর ইন্দিরা তেরন পি এসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পিডিয়েট্রিক ফান্সি চোফা পনিকল লাসি আলাং লি নন নিলি তুম আস্টুডিও আলং নাইং নি ইক এরল লাসি আপ্রাং সি নিলি তুম আকাশবাণী দিফুয়াহিন পেন আলাংলি ফান সুরি সুরি আকারডম পাজির ইকল
2: কালডম চোরল আকাশবাণী দিফুয়া ফান পিনে নিলি ফান লান কানিং জি আসাই নাকি পিপন অপত লাসি নন হেড কালজুয়াবাং ফি পুসন ব্রেস্ট ফিডিং বা চুলাং কিপি কসন মা পিনি লাস ফু থাকলে চিঙ্কি চেঠান নাং পুকসন থট সি পিনি লাস আলাম লে ইলি তুমবাং চেঠান নাং
1: তাংতে ডক্টর আপ্রাং সি নিলি নাংলি ফান কারজু পনিক জি লাকে ব্রেস্ট ফিডিং মাতে চুলাং কিপি ওসমারা তুমা ফান কো আনাকে নাং সতল
2: আপ্রাং সি ইলি তুম চেঠান পনাং চুলাং বা ব্রেস্ট ফিডিং ইনুট কং এয়ার সো ফান কো আন সি বেনিফিটস মা বা আলি কেডোমা বা লসন থট সি কং এল সো চটচে আপায় আফানটা কো আন সি আলি কেডোমা যদি ইনুট আপায় বাং চুলাং চিপি পুলোতে নিতুম মেডিকেল টার্ম পুপু যে ব্রেস্ট ফিডিং বা চুলাংকে মানে ইসি নিউট্রিশনাল সুপেরিয়রিটি মানে লাদাখকে চুলাং আলং সি ওলাস ওসো কং এর আন আহান বা ল্যাং বা আংটন ভিটামিনস পুনয় মিনারেলস পুনয় প্রোটিনস কার্বোহাইড্রেটস আর যাত্তা লাদাখ সি দো এটল ওসো কং এল কে থে কিডিং জি আফান লাপেন কে সো কিউন এ চেপা জগ জি আফান লাপেন কে আফু তালক কাংচো ফান পুনয় আরি পি কাপাং টাং ফান পুনয় বা আংসি কে ফম ফান পোসে তামে চুলাং আলং সি দো এটল লাসি কং এল সো আমহাং থেক দেট পেন লাসো চুলাং যদি লং লো পুলোতে লাসো কং এল কে বেলেগ আহরমু তাহ বা ল্যাং পা জুনেই তাহ আন পা চুনেই পুবাংকে নাং নিল লাদাখ সি আংটন দো এটল লাসি লাফান নিতুম পুপুল যে নিউট্রিশনাল সুপিরিয়রিটি মানে লাদাখ সি আংটন দো এটল মানে ওসো ইগনোট কে থে কি ডিং কে সো কিউন এ পেন চেপা জগ জি ফানকে লাদাখ সি দো এটল লাসন থট সি আপাই ফান আকে মে বাংকে চুলাং চেপা চুবমলো পুলোতে একটা ইমোশনাল বন্ডিং ওসো পেন কাচিং হন দো প লাদেট পেন কে জন্ম টেট পেন লা ওসো হেম সিতামে আরুমা নাং সুন্তুক টিটিক লা পেন আবি দাম রেট বা আবি জাং রেট ব্যাং লাসন ইনসিডেন্ট ও লাসি লা সপট কাপা ওয়েই ফান বা কাপা মেজিয়া ফান কে চুলাং পাচু ব্যাক নাং জি লা আনলো প্লোতে লা ব্লিডিং বা আবি জাং রেট জন্ম টেট পেন পুসিতামে আমি থাংচিং টন প লাসন থট সিতামে আলাং জুটি চুলাং সি পাচু লটলো ফাস চেকলো যন্ত্রক আন পুলোতে আলাং কনসিভ বা নেক্স আকো কং এল ডক বা প্রেগনেন্ট চেপলাং দেট পুবাং আ চান্স কম হেক লা দেট পেন কে লা ওসো ফিলি হুড বা প্রেগনেন্ট হুড সেটা মে আপাই তুমবাং ওয়েট গেন ও লাস আপদ চেপা কম জি ফান পুলোতে লা বাং চুলাং পা চুলো পোতে লা তা কম জি লা পেন কে লাস্ট বাং কে ব্রেস্ট ক্যান্সার চুলাং যদি পাচুয়েলো

0: mini tumbang non ke ado wai ha huta do la si la hai bang do wai hubang ta mini tum prescribe dun long po ba lang tum cho long po la hai si tami la si judi la sona problem ta me do kok lo pulo ti ni tum long bang me ani tam ta la si non ithethenialam nang than ponji do lakhe kong el ka chot mo pen lo pulote chulang bangke ghontai siang bong si pangcheng phit nei chulang ka pachu bang la son thot si ghontai siang bong pangcheng pen pachu pen ington kok lo inge pachu thuthi dat lo pu bangali la ghontai siang bong pachu pangcheng lo la son thot si ghonta hini ba ghonta ke thom ang bong bong pachu len nang po la son lo pulote chulang ke bang bang prap chat po la pen ke jo pachunang ji ajo tame continue pachunang ji moher ka chitan ponson hormones hubang ajo si besi active lason ajo pachulo phulote abisi chulang wang po lapenke kong elso judi the bom lo lapenke ka phing ta batai trok ba batai nel cap lo ako meke jang tame ghonta hini ghonta ke thom lo chulang chudet pen phulote thang ma thanang ne lapenke apai bang tame stress bang enang ne lapenke ke lak putame sang nang ji lapenke kichu kichun tame chepa me se nang ji ahok pran han ka ta chelang nang ji safa do nang ji ari tame hand washing chal sampaka nang ji kong elso che ot e prang la pen ke lactogen mohet kaning je son lactogen a chulang ave det lo ba chulang kom re pen lactogen pacho pacho det lo ba chulang ave pen ni ke lactogen si pacho det lo putum ta do do la se lactogen long ke tum ke cheng si ka chathana son chulang long ang ton ko pipi ma oso ke the ki ding ba ke so ki un e pen chepa jok nai phan ba ari pi chepang tang ji phan a phu ta lok chepang chu ji phan ko pipi ma ke do ke hala hai abang ke lactogen long bang ave la si judi oso phan a phu ta lok pang chu ji ba ke so ki un e pen pa chepa jok ji ba ari pi pang tang ji ke the pa ding pa misen ji ke la phai lo pulo te chulang bang pa chu wek nang ji a the ma oso kong el ka jot mo pen ba am hang ke thek pen ke chulang chot lo ka digest un ba ka ho jom un la belek lactogen punoi ba pinik chainonga khel punoi ke digest ba hojom un eram titi osotum bang first ke second bang ke lahai pacholo pulote apok ke sotang ho diarrhea depen pneumonia singjam pasi e ache theke bang no tang ho ba alang bang kopila pupo aphu brain infection tang ho lahai bang arix thepi ako non studies tolo nitum je la lactogen ka pacho pulote mo ke thea hut hypertension mane pressure la pen ke diabetes arix bang thepi la si la chepa veji aphan ke chulang helo best lo chulang pachunoi la pen ke lahai ke so pen chepa jok noi inke ciclojon trok anke exclusive breastfeeding matro chulang chorlo pachunangi ciclojon trok a phit ningkan hinian extended breastfeeding ciclojon trok a phit lo plute chulang along belag hormuta pachodun milo ningkan hinian ta chulang bang continue nangla chington nang nilang chulang ka pachu continue ningkan hinia phit ke chington kok ta choklo ba akong elso bang chubom lang pulote pachu bom ta cho
1: choroik lo doctor tangti aporalamta do ikokapot pini chihu chiput ajai mega bangke lapuan lington ikoklona nangli apor ka chipipen ladakan kewangapot nangli phan puthot suri suriya kardom pajeriklo lapen nangli ke claim ke damalong anso se arnamle a herjumi nangpa pi ikdon bomlon
0: chorolo
2: la one aporna tu ong prana chai mega long pen doctor ইন্দিরা তরন পিলাপেন হুদবাং ট্রেসি রং পিপিয়া টুমাং বং বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলবাংস আজাই মেঘনাম নাতুম আর রিগ লং টানো লাবাংস জাই মেঘলাকে আকাশবাণী দীপু প্যান কিরট কাপার জুপনেক চেংল লাকে আকাশবাণী দীপু নন আন্দুন টু নাতুম কার্জুলং জি আজাই মেঘলাকে ইংলিশ আলুন আজাই মেঘ ইংলিশ লোন আজাই মেঘ লংপেন গান এন্ড রোজ আতুম কিলুন ফোরটিন ইয়ার্স পোলবংস লোনাতুম আর্যিক লংপ তাঁতে আর্যিক সিনা

ইংলিশে নুন যাই মেঘল পেন কপাটু সিং তুম কার জুলং ঝি লাকে দ্য বেতল সতুম কিলুন এ ডে ইন দ্য লাইফ ফুল বাংসা লুনা তুম আর জুইগলং পোটাংতে আর জুইক সেনা।

0: ৱাৰ্মন আজাইমে কাপোথাং, ৱাৰ্মন কাপোথাং ডক্টৰ হুনমিলি হানচে পিপেন কে ধান আলাম জনালতুম আৰু দুই লং পতাংতে আৰু দুই চেনাং।
1: পিনি লাদাক ৰিডিঅ'নাংকাৰ জুদুন কেদৱান কান্দুক কাৱে আৰাদাটো মাফান নিলিহীন পেন চুৰি চুৰিয়া কাৰ্ডম নাংপাজৰিকলো। পিনি নীলি ৱাৰ্মন কাচি হু মাতে এনভাইৰণমেণ্ট পলিউশ্যন আপুথাকছি লামজিৰঠান ইকপ। ৱাৰ্মন কাচি হু মাতে এনভাইৰণমেণ্ট পলিউশ্যন কেলেট পাৰ্পিক আজক পিৰঠি চুমিন্দাৰ আং আংকাং আলং চনচুৰি থেদুং থেদুং আংঠেক কেমেমে আচন নাংদ বম তাংলো। পিৰঠে কাৰ অম নাংকিছু বম মাতে গ্ল'বেল ৱাৰ্মিং লাপেন ক্লাইমেট চেঞ্জ মাতে বতৰ বোকান আহিন নাংকাচেলাৰ প্ৰেকজেক পুচিতামি নাংচে মানলো। আঠে পিপতমা পুদামলো বুলুটাংতে লা নন মালম আপৰাটেং পেন আৰৱে নাংকাৱে লাংৰই লাংজেং নাংকে ক্ৰেং আপৰ আপৰ আহুত তমন কেচু তমন কাংচাম মাতে হিট ৱেভ লাপেন কল্ড ৱেভ আমিলো কিথুৰ লাপুচনচি থেকদাম লংলো। লাংকেঠে লংলে কাংলেম লাপেনকে আজাদ আজাদ অকপ্ৰাণা কিছু নাংকে ক্লাং পুচিতামি নাংদ বমলো। লাবাংস আজয়নে ইলি মুনে তাতুম আফান লাপেন বাপ বি মারাত মারেং থেংপি থেংফ্রাং পুচিতামি বতর কাছেপ্রেক ওয়ারমন কাছেহু আজয়নে পিনাং আন কেরেং জি আফান ইসি কাতোরা আসন নাংদ ককলো। লাহাই আংত নালাম ইলি তুম মুঠিদাম মেমি কপি কচন আঠে কেদৌচি লাপুচন ৱাৰ্মন আফান কাপানো হক লং মাপু নন ইলিতুম এমেথাং নৰ্থ ইষ্ট আলংৰি আলংলে এচন আচাদ আফান পুৰা লাখা ইকচেনাং। নৰ্থ ইষ্ট কে ইণ্ডিয়া আলং পেনকে গ্ৰীণ বেল্ট মাতে লিডাৰশ্বিপ নাই আলংৰিলো পুচি হকদামলো। গ্ৰেট বায়'ডাইভাৰ্চিটি হটস্পট পুচিতামি চাইণ্টিষ্ট আটুম পেন জংপনলো। আঠেকে লাডাখ ইলিতুম নৰ্থ ইষ্ট আলংৰি আলংকে পিৰঠে আথাক না হক লংদাম দে আহৰ মুখ পুচিতামে কেলং পন কে অং নাই আদিমলো। আজাদ আজাদ আথেং পি থেংফ্রাং বাপ বি লাং পি থেসরে কুম্বং লাপেন মারাত মারেং ওটেক বসু কেলং পন দো ও পৎসি লাপুসন কেহকদাম বনসিতামে নন নাংকে চিকির লাঠু আবাংকে ওয়ারমন কাপাচিহু কিলিত পার্পিক আজক লাবাংসো আলির আচাম নাংজুম্বম আসনসি নাংমানদেরলো। নন জাসিমেট পেন ইলিতুম ডিফরেস্টেশন মাতে নামপি নামদুর কেবির এয়ার এন্ড ওয়াটার পলিউশন মাতে তমন টিপ্রিন লাপেন লাং কাপাচিহু ফ্লাট মাতে লাং কেথে ল্যান্ডস্লাইড এন্ড ইরোজন মাতে লংলে কাংলেম হাইহুই আকিসুং পেন চেতং নাংলো। লাবাংসো আপুথাক ইলিতুম জংদাম মে তাহাই লা নন মালম ইলিতুম কাদুকাভেতা থেকলং হুরলো ডেট লংরি কাপাচিং থুর জি মাতে ডেভেলপমেন্ট মডার্নাইজেশন পু আকেমাং আমেন পেন আসন আসন থেদুং আসাই চিমিটমে পিন পেন কেদেং পন পেপে দো পন দো ও ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ মাল্টিন্যাশনাল কোম্পানিজ হোটেলস মোটেলস হাইড্রো পাওয়ার প্রজেক্টস ড্যাম কাসনসে পন নিউক্লিয়ার প্লান্টস অয়েল রিফাইনারিজ কয়লা কেফুর লাপেন টাউন স্মার্ট সিটিজ কাপাংদাং আফান পুরা ফ্লাইওভার আতোয়ার মাতে ফোরলেন পুসিটামি কাসেলাম পন দো ওলো। মুনিত আমলুক আফাই পুসিতামি নাংচান বমসি লংলে ফেলাং নাংকাচিতাং তে নাংদো বমলো। হেম রিট কাচিকি মাফারমান পুরা লাংরয় লাংজেং লাংবি কক আজো মালম লংলে কে অর কে বেং কে ফান ইংনাম নামপি নামদুর কাপারু লাপুসনসি কেক্লেম থেকলং। লাপেন দুথুলাং লা নন মালম আসন আসন লংলে আথাক আলং পাচি বিটমে পিন পেন গাড়ি মটর কাপাচি জেং হা সিনিং আংসং রড আহেম জেট ফাইটার কাপাং জার লাহাই হুই লাপেন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আলং পেন আমিহি কি ই কেটেট আজয়নি ওয়ারমন আলং পাচিং হুই দুন পেন কাপাচি হু লাপুসনসি ক্লেম্পনলো। লাঞ্চত কালিসি বাং থেগ্রে আতুম রিটারলি পেন কিপু দাম আতেং পুলোটাংতে ইলিতুম হেমতুন আরলো কিরিম আহরমু এসি রেফ্রিজারেটার ফ্রিজার কুলার চতুন চদাঙা গ্যাস ওয়াশিং মেশিন হাইহুই আলং পেন কেটেট আগ্যাস পুচিতামি ওয়ারমন কাচিহু আলং কেবাদুন থে ও পুসি জংদাম। লাপেন পিনপুর পন্থুমে লা থেদুং থেদুং আকরখানা আলং থাং সাইন্টিফিক আরন আতেং ক্রয়পন পে পিন পেন মেশেন মেশেন ওয়েস্ট ম্যানেজমেন্ট ড্রেনেজ সিস্টেম হাইহুই আমোখা কিবি পন।

0: মিকিলত আর্নি চজুন চমাংকান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হমরি দাম নং জিকে
0: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
0: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকি আকাশবাণী ডিফু নন দুধু তুম কার্ডু লং দিয়ে যায় মেঘ লাকি তিরিমাকাই আজায় মেঘ তিরিমাকাই যায় মেঘ লং প্যান লাম জোর কেথা না তোমার জু লং পড়ল বাঁস আলাম লাকে ডক্টর ভূপেন হাজরিকা আলাম আকাই আলাম থেপু থাক ধনঞ্জয় রং পিপেন লাম জোর কেথা না তুম আর রেগ লং পটাংতে আর রেগ সেনা
3: ভারত রত্ন ডক্টর ভূপেন হাজরিকা আলংলিকে ভারত আদেত আলং নং নাম কাছিথাং ক্লং আলুন সেপো টকবাং মিরদং প্রাকসু কাবন্ডা হিরজির টকবাং লাপেন লামারজান কাবন্ডা আবাংফু আলংলি ফানকে বার্ড অফ ব্রহ্মপুত্র পুসি সদ আতুম ইয়রল আথেকে আলংলিকে কায় চিথে জুতং জুবাত আসাম আলংরি আলির আলন লাপেন ব্রহ্মপুত্র আলংরয় আপুথাক সি লুনল পিনিয়ারনি আন্তা কুটি কুটি আনিং কেডক আমুলুক আতমকে আলংলি লুন লুন বমলাং লাপেন চেমাথা দাম বমলাং ইন্ডিয়া আদেত মাতে কেনাং সত নাইকে আসাম আলং রি আলং আলংলি কিথি আর্নি কাইকেতা মান পেং পেন সি চিকিমো আসাই ডেংল তংতে ভূপেন হাজরিকা আকাই আলমো চেথানাম ইকসিনাং ডক্টর ভূপেন হাজরিকাকে ফারুখ্রে সির কেবরা ইংকয়রা ট্রক আনিং কান চিটিয়া চেকলো নি ফাই নের কেব সাদিয়া আসাম আলং রি আলং সি আমাহাং থেকল আলংলি পো আমেনকে নীলাকান্তা হাজরিকা হেনল লাপেন আলংলি পে আমেনকে শান্তিপ্রিয়া হাজরিকা হেনল আলংলি তুম আহেম তুন আলংকে মিরদং প্রাকসু লাপেন জুতং জুবাদ আকাচিংহন পেনসি প্লেং সেটল আলংলি পেকে লুলা বিস লাপেন লুন বারিম আলুন কিলুন আনিং ডপিক আবাং ফিল লাসো আজক ডক্টর ভূপেন হাজরিকা আলংলি আর্তা জুম হেক আহুত পেনসিতামে মিরদং প্রাকসু আনিংহাং এলো আলংলি তেজপুর আলংসি লু চার্লি দুন লাপেন গুহাটী আরং সপি আলংসি কলেজ আংডেং আন পটাংল লাসোপেন আফি বানারস হিন্দু ইউনিভার্সিটি ননকে ভু আলংসি বি এ লাপেন এম এ পলিটিক্যাল সায়েন্স আংডেং চেপা উন্দুল লাসোপেন আফি আলংলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আদেট কলম্বিয়া ইউনিভার্সিটি আলং পি এইচ ডি মাস কমিউনিকেশন আংডেং চেপা উন্থুল হালাস আহুৎকে আলংলিতা ইন্ডিয়া আদেট আংবং পেনকে ইনুদ লো কেথেকসের আবং ফুল আদন্থু ডক্টর ভূপেন হাজরিকা মিরদং প্রাকসু লাপেন লাম আর্জনা হি নানা পুথাক চেথান দামিক সিনা আর্তাজুম হেক আহুৎ পেন সি আলংলি লুন টকলু লাপেন কি লুন চেং দুনল আসামিস লাম আর্জনা মেন ইন্দ্রা মালাতি আলং হেনল আলংলি কে চেং সি কি লুন দুন লাসোহুত আলংলি আর্তা নিংকান কেপ আনসি দোলাং লবংসো লামারজান কাবন্ডা আবং জ্যোতি প্রসাদ আগরওয়ালা হেনল লাকে কেচেং সি আসামিস লামারজান মতে আসামিস সিনেমা পুসি চিথাংল লাসোচাতাই পেন হেনল আলংলি কেংকাম কাচেজর চেং মিরদং প্রাকসু লাপেন লামারজানা হিনানা কেচেং দুন আসামিস আলুন বেঙ্গালী লাপেন হিন্দি আলুন ডক্টর ভূপেন হাজরিকা ফারো ফারো আলুন আতে অত বন্ডালু লাপেন লুনল আলংলি লুন আলাম থেকে কং হন নিং কং সাম কং জিনসো আর নিং লাপেন কোর্টে আং বং কচিং হন সে রয় হ্যাই হুই আলুন সি বন্ডালো আলংলি আনিং কে হ্যাং কে সট আতুম আনাফান মিরং প্রাকসো পেনসি নিং ইসিবেট কাপাদোজিয়া ফান বন্ডালো লাপেন আলুনটা লুনল আলংলি সে কে নিং থেকলং লাপেন নিং ইং সামজিন পেনসি মুনি আতুম আর নিং পেডকলো ডক্টর ভূপেন হাজরিকা আসামিস লাম আর্জান কাবন্ডা আমেন লাকে ইরা বটর সুর হকুন্তলা লাপেন প্রতিধ্বানি হেনল লবংসো আলাম আর্জান আলুন হাই হুই পেন আলংলি আল্লুন চেথাংল লসফি বেঙ্গালী লাপেন হিন্দি লাম আর্জান আলংতা

0: pen asam along ri along alang li phan chikimosi alang li lun par julo la pen alang li ke klem tekang amu an puthot che matha dam chulo labangso ka chikimo arni ke lo charli ahem college la pen jutang jubat asa hem along prek jek ajai mek dengsi doctor bhupen hajarika alun la pen alang li kai alam jir hai hu che than pon si talon dun lo lun se pi lun se po atum alang li ka bonda alun lun si parju chulo TV, radio, lapen birta alo alongta, alangli ka chikimo arni ta London lo lapen, alangli kai alamu alun hai huita peklang lo. Alangli an ning ke hang ning isi pet ka ching room akenang swat po putha kai ki kirim pa meji apan jai me katalona ho chethan chimung asaita deng lo. Dr. Bhupen Hajarika, Amirdong Prakso ke Assam lapen India adet anchot kali ka chethang bonta alangli lun ke det pi alongta chethangklong alangli lun alam the ke ingcholim lapen munidatum aning arlo alam the alun si bondalo anparta kidu kelakatum akai alamo putha alun si tame bondalo lason si plang mena lapen korte angbong kaching hon se roi hei hui bonda si pier the dang along alangli lun chethanglo ke jut si doctor Bhupen Hajarika phanke India adet along nong nam ka chithang klong abang phulo puta pa chithang lo alang like inut ke thek ser lo tok bang lun lam to mo hirjir lun se po lun ka bonda lamen ka preka hinanat ke thek ser abang phulo an parta alang like kang hon the parpi ka bang lapen alang li phan mulu ka tum sitame an ning ka chithe lapen kai keta chemathaw wer ason plang lo lasi alangli ki thi anike alangli kai alamu alun pensi lahin lahin angbong ning kang sam lapen isinat aputhak chepajir se roilo kuti kuti amulukatum along alangli lun lapen ase ke kaiketa chematha verlo lapuansi thi hekpen bharat ratna doctor Bhupen Hajarika akai alamu alamjir chethanik chorlo
1: লাবনা পর্ণালেতুম তিরে মকাই যায় মেঘলং পেন ধনঞ্জয় রফি পেন লামজোর কে থানালেতুম আর ড্রেক লং টাংল লাকে আকাশবাণী দীপু নন আদুন টু নংলেতুম কার্জুডং জিয়া যায় মেঘ লাকে কার্বি লামার জানালু না যায় মেঘ কার্বি লামার জান আলু না যায় মেঘলং পেন প্রাংসি রাতুম কার্জুডং জিয়া লামার জান লাকে হেম আকার জং লং পেন রবিনা ক্রপি কিলুন হালং পারায় জাগবে পোলমাং সালু নাং লতুম আর্দ্রিক লং পোটাংতে আর্দ্রিক সিনাং

কার্বি লামার জানালো না যায় মেঘলং প্যান আদুন থুনা তুম কার্বি রং জিলাকে দিদি মুলুরি লামার জানা লং প্যান বীরা সিং রং পিলা প্যান সান্তানা কিরিং পিয়াতুম কিলুন ও মির বলে বা সালুনা তুম আর রেগ লং পো টাংতে আরং তুম প্যান কিরুন আলুন আর রেগ সেনা

লাপানা পড়ানাতুং কার্বি লামার জানালু না যায় মেঘলং প্যান আসন সনাংলাতুম আর রিলং টাংল আকাশবাণী দীপু যাই মেকে ওয়াং বোমলাকে এফ এম বেন লং প্যান মেঘা হার্ট ফারুই শিলাত বরসর কেবলা প্যান নিউজ অন এয়ার এফ লং প্যানটা মেনানাতুম আর রিলং জি পুথল বাংস যায় মেঘলং প্যান দুন থু নাতুম কার্ডু থু লং জি লাকে লামসাম লামার জানা লং প্যান জীবন্ত রন কিলুন ওয়াংজি মেনে পুলো বাংসা লুনা লুম আর রেগ লং পো টাংতে আর রেগ সিনাং আলাংলি প্যান কিলুনা লুন

কার্বি লামার জান আলু না জ্যামেক লং প্যান কাপাদসি না তুম কার্ডু লং জিলা কে কিরলা লামার জান কিরলা লামার জান লং প্যান সুরেন বেলা প্যান পাপন দাস তুম খিলুন মালিনা দা পোল বাংসালু না তুম আর্জুয়েক লং পো তাংতে আর্জুয়েক সেনা।